আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কাণ্ড কারখানা তো আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু সেই কাণ্ড কারখানা যদি ডাক্তার বাবুরা করেন তাহলে কিন্তু ব্যাপারটা একদম স্পেশাল হয়ে যায়। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা কালকের থেকে আজকে ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ডাক্তারবাবুদের নিয়ে এবং ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে ডাক্তারবাবুদের ঘিরে যেগুলো কিনা এক কথায় চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু চমকে দেওয়ার মতন কথা আমি গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকব, কিন্তু সবই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যার উপরান্তে আমি গৌরব ফিরে আসছি ডাক্তারবাবুদের একটা অদ্ভুত ঘটনা নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ডক্টরদের সাইন হয় হচ্ছে জোড়া সাপ, কিন্তু সব থেকে সহজে কিন্তু ডক্টর বাবুদের চেনা যায় স্টেথোস্কোপ দিয়ে, গলায় ঝুলতে থাকে। কিন্তু সেই স্টেথোস্কোপের কাজ কি জানেন? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ডাক্তারদের গলায় আমরা মাঝে মধ্যেই স্টেথোস্কোপ দেখি, আমরা ভাবি যে স্টেথোস্কোপ কানে লাগিয়ে নিঃশ্বাসের শব্দ শুনলেই ডাক্তারবাবু ধরতে পারেন যে ব্যাপারটা আসলে ঠিক কি হয়েছে, কিন্তু ব্যাপারটা আদপেও তা নয়। স্টেথোস্কোপ দিয়ে শুধুমাত্র হার্টবিটই চেক করা যায় যে হার্টবিট ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই, এর বাইরে কিন্তু আর কোনো কিছুই জানান স্টেথোস্কোপ দেয় না। তার জন্য বিভিন্ন মেডিকেল টেস্ট আছে, সেই জন্যই ডাক্তারবাবু এরকম বিভিন্ন মেডিকেল টেস্ট আমাদের দিয়ে থাকেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ডক্টর এবং হাতের লেখা, এই ব্যাপারটা কিন্তু বেশ নিবিড় একটা কম্বিনেশন। মানে ম্যাক্সিমাম ডাক্তারবাবুরই হাতের লেখাটা কিন্তু একটা প্রবলেমেটিক। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়ে। তো যে কথা বলছিলাম যে ডাক্তারবাবু এবং হাতের লেখা, মানে এটা যেন একদম অলিখিত নিয়ম যে ডাক্তারবাবুদের হাতের লেখা খুব বাজে হবেই। আর এই ব্যাপারটা আমি টের পেয়েছিলাম আমার এক বন্ধুকে দিয়ে। অ্যাকচুয়ালি আমার স্কুলের বন্ধু, সে আমার সঙ্গেই পাশ করেছে। তো তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, সে মাঝে মধ্যে অঙ্ক ভুল করে আসতো স্কুলে গিয়ে, মানে পরীক্ষার সময়। তার কারণ নিজের হাতের লেখা নিজেই বুঝতে পারতো না। আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা ওকে যে বিষয়টা নিয়ে খেপাতাম ঠিক সেটাই হলো। মানে আমরা ওর হাতের লেখা দেখে বলতাম যে তুই ডাক্তার হবি, এবং আলটিমেটলি সেই ছেলে ডাক্তারই হয়েছে। কাজেই বলছিলাম না যে হাতের লেখা বাজে এবং ডাক্তারবাবু এরা কিন্তু একদম নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তো রেডিও বাংলানেট ডট কম এই ডাক্তারবাবুদের কাণ্ড কারখানা নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর জারিও থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: And then ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

যায় দুফালা। একই মজার খেলা রে ভাই, কি খেলা! আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা।

0: তো একটা গল্প এখন মনে পড়ছে। গল্পটা হচ্ছে যে এক ওষুধের দোকান, সেখানে এক সুন্দরী যুবতী চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো রকম ওষুধ নিচ্ছে না। এদিকে ওষুধের দোকানের যে ছেলেটি অর্থাৎ মালিকের ছেলে, সে মাঝে মধ্যে আড় চোখে তাকাচ্ছে সেই যুবতীর দিকে, এবং যুবতীও স্মিত হাস্যে তার দিকে তাকাচ্ছেন। এবং ওষুধের দোকানের ছেলেটি বুঝতেই পারছেন হার্টবিট বেড়ে গিয়েছে। সে হঠাৎ করে দেখতে পারলো যে এই যুবতীর হাতে একটা চিঠি, মানে কাগজের মতন আর কি, দেখেই বুঝতে পারলেন যে সেটা চিঠি। তিনি ওয়েট করতে লাগলেন কখন দোকান ফাঁকা হয়। আলটিমেটলি কিছুক্ষণ পরে দোকান ফাঁকা হলো এবং যুবতী এগিয়ে আসলেন। এগিয়ে এসে চিঠিটি সেই দোকানের মালিকের ছেলের হাতে দিলেন, দিয়ে বললেন যে অ্যাকচুয়ালি আমার এক ডাক্তারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ও আমায় চিঠি লিখেছে, আমি হাতের লেখাটা ঠিক বুঝতে পারছি না। আপনি তো ডাক্তারদের হাতের লেখা বোঝেন, একটু বলে বোঝাবেন আমাকে কি লিখেছে?
1: তাহলে বুঝুন, ডাক্তার এবং তাদের হাতের লেখা কি মারাত্মক কম্বিনেশন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ডাক্তারবাবুদের নিয়েই আড্ডাটা জারি আছে। ডাক্তারবাবুদের বিভিন্ন কাণ্ড কারখানা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

ব্যাক টু ব্যাক গানের এই প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ডাক্তারবাবুদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ব্রেকের ও প্রান্তে একটা ছোট্ট ইয়ার্কি মারলাম ডাক্তারবাবুদের সঙ্গে, কিছু মনে করবেন না। তো যে কথা বলছিলাম যে ডাক্তারবাবুদের বিভিন্ন কাণ্ডকারখানা আছে, বিভিন্ন ঘটনা আছে ওনাদের ঘিরে, তার মধ্যে অন্যতম একটি ব্যাপার হচ্ছে ডাক্তারবাবু বা ডক্টরি পেশা কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড পেশা, পৃথিবীর টপ মোস্ট ফাইভ যে হাইয়েস্ট পেইড পেশাগুলো আছে তার মধ্যে ডাক্তারবাবুদের পেশা অন্যতম, এবং অবশ্যই অত্যন্ত নোবেল একটি পেশা। তারা মানুষদের জীবন বাঁচান, এর থেকে নোবেল পেশা আর কি হতে পারে বলুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কালকের থেকেই আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে ডাক্তারবাবুদের নিয়ে। কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম, ঠিক কেমন লাগলো বলুন তো জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং সবসময় বাংলা ছবি যখন রিলিজ করে সেটা নিয়ে কথা বলি এবং তার সাথে সাথে ঘুরতে যাওয়ার জায়গা। ঠিক সেই রকমই আজকেও কিন্তু একটা অন্য রকম জায়গার সন্ধান ঠিক দেব বললে ভুল হবে আমার মনে হয়। আশা করি সবাই এই জায়গাটার ব্যাপারে জেনে গেছে, কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক কিছু কিছু ছোট ছোট তথ্য দেওয়ার আছে যেগুলো হয়তো কেউ কেউ জানে না বা জানে। সেই সব কিছু মিলিয়ে মিশে আজকের আড্ডাটা হতে চলেছে, তাই কোথাও যাবেন না, পাশে থাকবেন এবং শুনতে থাকবেন রেডিও বাংলানেই.কম মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধু।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়, কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের

0: system. With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গ
2: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।

0: আসছো না?
1: আমরা সবাই মোটামুটি ক্যাফেতে যাই এবং ক্যাফেতে নিজের যে প্রিয় মানুষটার সাথে প্রিয় সময়টা কাটাতে চাই। কিন্তু ধরুন আপনি ক্যাফেতে বসে আছেন আর আপনার গা দিয়ে হুড়মুড়িয়ে একটা ট্রেন চলে গেল, তাও আবার লোকাল না, এক্সপ্রেসের মতো, তাহলে কেমন লাগবে? মানে রেল লাইনের পাশেই কি বা রেল লাইনের গা ঘেঁষে কি কোনো ক্যাফে হতে পারে? হতে পারে, আর এটা কোনো কল্পনা না, এটা সত্যিকারের। এটা আমি হ্যানয়ের যে রেল স্ট্রিট তার কথা বলছি। তাহলে চলুন আজকের আড্ডায় থাকলো হ্যানয়ের রেল স্ট্রিট।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক।

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

হ্যানয় রেল স্ট্রিট নিয়ে কথা বলছিলাম, এবং যেটা বলছিলাম যে একদম একটা সংকীর্ণ গলি বা সংকীর্ণ রাস্তা বলা যেতে পারে, এবং সেখানেই সেই সারি সারি বাড়ির গা দিয়েই কিন্তু চলেছে রেল লাইন। এবং সেই রেল লাইন সংকীর্ণ গলিতেই বাড়ি ঘর যেমন রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে কিংবা দোকান পাটও। এবং সেই যে ছোট জায়গাটা অর্থাৎ সংকীর্ণ জায়গা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করে, আর সেই ট্রেন যে রেলপথ বা রেল স্ট্রিট সেটাই বিখ্যাত হ্যানয়ের রেল স্ট্রিট নাম।

আপনি কফি হাতে বা চায়ের কাপ হাতে কোনো একটা রেস্তোরাঁয় বসে আছেন এবং তার পাশ দিয়ে যখন ট্রেন যাচ্ছে একের পর এক, আর আপনার সামনে আপনার ফটোগ্রাফার, কি দুর্দান্ত ছবি উঠবে না? ঠিক সেই রকমই এই জায়গাটিকে সবসময়ের জন্য ফটোগ্রাফাররা খুবই বেছে নেয়, বলা যেতে পারে বিশেষ আকর্ষণ এই হ্যানয়ের রেল স্ট্রিট। এবং হ্যানয়ের রেল স্ট্রিটের যে রেল লাইন, তার পাশে যে সরু রাস্তাটা যেখানে চলাচল করার মতো জায়গা নেই বললেই চলে, কিন্তু সেই সংকীর্ণ আর সবচেয়ে মানে কি বলবো দুর্গম সরু যে রাস্তাটা, সেই রাস্তাটাই কিন্তু মানুষের কাছে বা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষিত করে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হ্যানয় রেল স্ট্রিট নিয়ে গান্ধরিয়ার আড্ডায় গল্প হচ্ছিল এবং তার সাথে সাথে অবশ্যই বলছিলাম যে কেন এটা দর্শকদের বা পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। তার সাথে সাথে আর একটা কথা বলে রাখা ভালো যে হ্যানয় রেল স্ট্রিট নিয়ে কিন্তু, অর্থাৎ এই যে সংকীর্ণ সরু বিপজ্জনক যে রাস্তাটা যেখান দিয়ে ট্রেন চলাচল করে সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ভিয়েতনাম প্রশাসন। তার মধ্যে থেকে মানে কোনটা কতটা কড়াভাবে পালন করা হচ্ছে সেই ব্যাপারে আমরা অতটা অবগত নই, কিন্তু আপনি যদি আপনার ভিয়েতনাম লিস্টে কোথায় কোথায় ঘুরতে যাবেন লিখে রাখেন তাহলে অবশ্যই হ্যানয় রেল স্ট্রিটটা একবার হলেও ভিজিট করতে হবে। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে, অর্থাৎ www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। এভাবেই আড্ডা জমে ওঠে প্রতিদিন, মানে সোম থেকে শুক্র। আজও সেইভাবেই আমরা একটু ভালোর দিকে এগিয়ে যাব, মানে এরকম ভালো আমরা কীভাবে ভালো থাকতে পারি, ছোট থেকে বড় আমরা সবাই। একটা কথা প্রথমেই বলতে হয়, সেটা হচ্ছে এই এসির ব্যাপারটাকে মাথায় রেখে। এখন দেখছি অধিকাংশ বাড়ি বা স্কুল শীততাপ নিয়ন্ত্রিত, তার ফলে বাইরে থেকে গেমে নিয়ে এসে এসির কনকনে ঠান্ডায় ঢুকে পড়ার প্রবণতা সবার, মানে ছোট থেকে বড় সবার। এবার বাড়ির বড়দের দেখতে হবে যাতে তারা পাখার তলায় ঘাম শুকিয়ে নিয়ে তবেই এসির মধ্যে ঢোকেন, নাহলে কিন্তু তাপমাত্রার হেরফেরে হঠাৎ করেই শরীর খারাপ হওয়ার প্রবণতা কিন্তু হয়ে চলবে, আর এটাই কিন্তু ঘটছে একটার পর একটা। আর যেখানেই থাকুক না কেন, যে পরিবেশেই থাকুক না কেন, যে দিকেই থাকুক না কেন, গরমের প্রভাব কিন্তু প্রচণ্ড বাড়ছে বিভিন্ন জায়গায়, দেশে হোক বা বিদেশে, বিভিন্ন জায়গায়। আর সেই কথাকে মাথায় রেখে কিছু টুকরো ব্যাপার, যেমন এই এসির কথাটা আপনাদের বললাম, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ঘামে ভিজে তো কখনোই এসির ঠান্ডায় শুকনো করা ঠিক নয়, আর এটাই বিপদের একদম কেন্দ্রস্থলে পৌঁছে দিতে পারে। একদিকে আরাম, আর একদিকে এসির ব্যাপারটা, এই সব কিছুকে একটা সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে হবে, নাহলে কিন্তু বিপদ অপেক্ষা করছে আমাদের প্রতি পদক্ষেপে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, ছোট হোক বা বড় সকলের জন্যই। তাই আজকের আড্ডা একটু অন্যরকম, সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি। এখন হ্যাঁ গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আরাম প্রিয় ব্যাপারটাকে সঙ্গে করে, এবং অবশ্যই ছোট থেকে বড় সকলের জন্য গরম বাড়ছে, আগেই বলেছিলাম তো, গরমকালে বাচ্চাদের সুস্থ রাখতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তীব্র রোদ থেকে দূরে থাকা, বিশেষত দুপুর 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত হাঁটা খেলাধুলা একেবারেই না। রোদ পড়ে গেলে অর্থাৎ 4:30 নাগাদ বেরোলে কিন্তু সমস্যা নেই। আর এই নিষেধাজ্ঞার কারণ একটাই, তীব্র রোদের তাপে অনেকেই হিটস্ট্রোক বা সানস্ট্রোকের শিকার হচ্ছেন। তো গরমকালে স্কুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এখন অনেক ছোট থেকেই বাচ্চারা স্কুলে যায়, অনেকে পুলকারে স্কুলে যায়, যা অনেক ক্ষেত্রেই শীততাপ নিয়ন্ত্রিত নয়, আর সেখানে দেখা যায় ছোট জায়গায় অনেকগুলো বাচ্চা ঠাসাঠাসি করে বসে যাচ্ছে, আর এই অবস্থায় দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার ফলে বাচ্চাদের অসুস্থ হওয়ার একটা ঝুঁকি কিন্তু থাকছে, মাথায় রাখা দরকার। হয়তো এই ব্যাপারটা অনেকেই এড়িয়ে যান, এবার থেকে এই ব্যাপারটাকে একটু মাথায় রাখা, ছোটদের জন্যই স্পেশালি বলা। থাকুন, আবারও ফিরবো, আবার কিছু কথা বলবো, জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আরামপ্রিয় ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ইতিমধ্যেই দুটো ধাপ অতিক্রম করলাম, এক হচ্ছে ওই পুলকার আর দুই হচ্ছে এসি। এবার একটু জলের কথা বলি, কারণ আমাদের একটা মস্ত বড় ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ঘাম বেশি হলে বেশি করে জল খেতে হবে, কিন্তু এটা পরিষ্কার জেনে রাখা দরকার, শুধু জল অতিরিক্ত খেলে সোডিয়াম মানে শরীরের সোডিয়াম লেভেল আরও কিন্তু ডাইলিউট হতে পারে, আর একে ডাইলিউশনাল হাইপোট্রিমিয়া বলা হয়। মানে কাজেই শুধু জল নয়, খেতে হবে নুন চিনির জল অর্থাৎ ওআরএস। মানে ডায়াবেটিস হলে নুন লেবুর জল, লেবু আরও ভালো কারণ এতে পটাশিয়াম থাকে, তাই বাইরের গেলে বোতলে করে নুন চিনির জল সঙ্গে নিয়ে যাওয়াটা কিন্তু সেফ। শুধু সঙ্গে নিলে হবে না, খেতেও হবে। আর তাছাড়া বাড়িতেও গরমের দুপুরে রোজ দু এক গ্লাস খাওয়া কিন্তু দরকার। খুব ঘাম হলে বা অস্বস্তি হলে নুন চিনির জল খেতে হবে, কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে সোডিয়াম বেশি কমে গেলে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তাই বয়স্কদের জন্য তো বিশেষ দরকার, মানে যারা 60 এগিয়েছেন তাদের জন্য আজকের এই ব্যাপারটা, এই জল নয়, শুধু জল নয়, এটা মাথায় রাখতে হবে। বলবো আরও অনেক কিছু কথা,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: পাড়া পড়শি কয়ে জিনি।
1: তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা আরামপ্রিয় ব্যাপারটাকে সঙ্গে করে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা। তো বিরতির আগে বলছিলাম শুধু জল নয়, আর এর সঙ্গে আরেকটু একটু এগিয়ে রাখি, সেটা হচ্ছে ওই ঠান্ডা জল। অনেকে ওই অস্বস্তিতে ফ্রিজ থেকে বার করে সেই ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে ফেলেন, যেটা কিন্তু খুব বিপজ্জনক। আর জল তো একটা জায়গায় আরাম, মাথায় রাখবেন এই ঠান্ডা কিন্তু আপনার আরামকে ব্যয়ারামে পরিণত করতে পারে। খাবার গরমে ফুড পয়জনিংয়ের একটা সম্ভাবনা বাড়ে যে কোনো জায়গায়। যারা বাইরে যান, এখান ওখান ঘোরেন, তাদের ক্ষেত্রে জলের একটা সমস্যা কিন্তু দেখা যায়। আবার এই জলের সমস্যা থেকে কোথাও না কোথাও ফুড পয়জনিংয়ের সমস্যাটাও কিন্তু বেড়ে যায়। আর এই সময় জীবাণু খাবারে দ্রুত ছড়ায়, তাই খাবার সম্পর্কে খুব সচেতন থাকাটা খুব দরকার। বাসি খাবার একদম নয়, সন্দেহজনক খাবার এড়িয়ে চলা ভালো। এবং অনেকেই প্রশ্ন করেন, তাহলে আমরা রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে খাবো না? তার উত্তর, দেখে নিতে হবে খাবার ঠিক করে বানানো হচ্ছে কিনা, হাইজিন মেনটেন হচ্ছে কিনা। এবং আজকের যুগে দাঁড়িয়ে হাইজিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। তাই যে ব্যাপারগুলো একটু উস্কে দিচ্ছি সেগুলো একটু মনে রাখবেন, কারণ হাজারো চাপের মধ্যে এগুলোই হারিয়ে যায়, ব্যালেন্স হয় না কোথাও না কোথাও, যখন হবে তখন দেখা যাবে। এই ব্যাপারটা না হয় যদি, সেই জন্যই আজকের এই আড্ডাটা আরামপ্রিয়কে মাথায় রেখে। আরামপ্রিয় মানে বুঝতেই পারছেন, রেস্টুরেন্টে গিয়ে খাবার ব্যাপারটা তো সকলেরই এখন করছে খুব ফেভারিট, এবং খাবার আনিয়ে নেওয়ার চলটা এখন অত্যাধিক বেড়ে গেছে, আর সেই জন্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খাই, কার্তলুচি ছাড়তলুচি বার্তলুচি খাই, স্বার্থ লুচির বেলুন ফুটো আর্ত লুচি নাই লুচি চাই।

তো আজকের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। গান মুসাফিরের আড্ডা আরামপ্রিয়, আর এই আরামপ্রিয়র একদম আরাম প্রায় যেতে বসেছে, কারণ আবার যেতে বসার মুহূর্তে আমাদের কিন্তু আরেক দিকে আরামটা তৈরি হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন যে চারপাশের ব্যাপারটাকে মাথায় রাখতে গিয়ে যেগুলো ভুলে গেছিলেন সেগুলো কিন্তু আবার মাথায় ঢুকে গেল। আরেকটা যেটা বলবো সবার শেষে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তো গরম হোক বা ঠান্ডা যে কোনো সময়ই আমরা কিন্তু এগুলো খুব বেশি করে খাওয়ার একটা ব্যাপার কিন্তু চলে এসছে। কিন্তু আমরা কি জানি যে কেন এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের প্রতি আমাদের আসক্তি বাড়ে? আসলে শরীরে জল, ম্যাগনেশিয়াম এবং প্রোটিনের অভাব ঘটলে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের প্রতি আমাদের আসক্তি বাড়ে, এবং ডায়েটে এর বিকল্প জিনিস রাখলে এই ইচ্ছে কিন্তু অনেকটাই কমে যাবে। যেমন ধরুন ফ্রুট জুস বা লেবুর চর, তার চেয়ে সবথেকে ভালো হয় যদি ডিস্ক ওয়াটার হিসেবে 3-4 টুকরো শশা, 7-8টা পুদিনা পাতা, 1 টুকরো পাতিলেবু এবং অন্য কোনো ফল কাঁচের বোতলে ভিজিয়ে রেখে দিতে পারেন, আর সারাদিন সেই জল খেতে থাকুন। এর চেয়ে ভালো সেটস ব্যবহার করতে পারেন, কেননা এটি শরীরকে অনেকক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন, এবং সব কিছুকে একটু একটু করে নজরে রাখুন। আমাদের কেমন লাগলো আজকের এই আড্ডা? গান মুসাফিরে অবশ্যই একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12-তে, আর যারা ইমেল করছেন অবশ্যই করবেন gmail@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনারা এটাতে আরামপ্রিয় বোধ করছেন। তো আজকের জন্য টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।

আজ কথা বলবো হারিয়ে যাওয়া এক সম্পদকে নিয়ে। একটা সময় যেটার আদান প্রদান আমাদের মধ্যে সব থেকে বেশি হতো, খুব কাছের মানুষদের আমরা সেটা দিয়ে থাকতাম। এখনও হয়তো সেই বার্তাটা দিই, কিন্তু সেই জিনিসটা দিই না যেটা একটা সময় ভীষণ প্রেশিয়াস ছিল আমাদের সবার জন্য। আমি জানি সেটা আপনার কাছেও ভীষণ প্রেশিয়াস। কি বলুন তো, গ্রিটিংস কার্ড। একটা সময় ছিল যখন গ্রিটিংস কার্ড না হলে আমাদের বছরটাই শুরু হতো না ঠিকভাবে। এখন কি আমরা গ্রিটিংস কার্ডটা দিয়ে থাকি আমাদের কাছের মানুষকে, নাকি আমরা অনেকটা আবদারের জিনিসগুলোকে ভুলতেই বসেছি? আপনার কি মনে হয়? যেটাই মনে হোক চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক কর পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজকাল আমরা এত বেশি ভার্চুয়াল জগতের সাথে কানেক্টেড, একে অপরকে একটা বার্তা দিতে গেলে যে একটা মাধ্যম আমরা ব্যবহার করতাম, গ্রিটিংস কার্ড বা নিজের হাতের তৈরি কার্ড, প্রেশিয়াস একটা গিফট, সেটা কিন্তু আমরা এখন আর দিই না আমাদের ভালোবাসার মানুষকে কিংবা আমাদের বন্ধু বান্ধব বা রিলেটিভসদের। কিন্তু একটা সময় গ্রিটিংস কার্ড দারুণ প্রেশিয়াস ছিল। এটা নিয়ে কোনো সুন্দর গপ্প থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657122। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং

শুনলাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আমিও হয়তো এখন নিয়ম মাফিক বছরের মানে জানুয়ারি মাস শুরু হলে যে গ্রিটিংস কার্ড দিতাম এবং নিয়ম মাফিক সেই শপিংটা করতে হতো, মানে এত গ্রিটিংস কার্ড আমি কিনতাম আর এত মানুষদের দিতাম, সেটা হয়তো নিয়ম করে আমারও কেনা হয় না, এটা খুব সত্যি কথা। তবে আমি চেষ্টা করি যে আমার প্রিয় মানুষদের জন্মদিনে আমি হাতে আঁকা গ্রিটিংস কার্ড তাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আপাতত ফিরছি কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ। ছোটবেলাটা কি ভীষণ অদ্ভুত ছিল না? মানে ছোটোখাটো ব্যাপারে আমরা ভীষণ খুশি হয়ে যেতাম, আর আমাদের নতুন বছর পড়লেই প্রচুর গিফটস পেতাম। সেই গিফটের মধ্যে অন্যতম ছিল গ্রিটিংস কার্ড, এবং গ্রিটিংস কার্ডের ডিজাইনগুলো দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যেত। সব থেকে স্পেশাল লাগতো মিউজিক্যাল গ্রিটিংস কার্ড, মানে সেটা যেন ভীষণ একটা প্রেশিয়াস। এখনও প্রচুর গ্রিটিংস কার্ড আমার কাছে রাখা আছে, এবং সেগুলো যেন একটা অ্যাসেট। আপনার যদি এমন কোনো গপ্প থাকলে তাহলে চটপট শেয়ার করে ফেলুন +7474-03-965712-তে। আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। নতুন বছর তো দোরগোড়ায় এসে কড়া নাড়ছে, একবার কি একটু নস্টালজিক হয়ে পুরনো চটিতে পা গলাবেন? জানি জুতোটা একটু হয়তো শক্ত লাগবে, তাও বলছি করে দেখুন না। পছন্দের মানুষকে একটা গ্রিটিংস কার্ড আর কিছু ভালোবাসায় ভরা বার্তা লিখে পাঠান, দেখবেন আপনার ভালোবাসার মানুষের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবে। প্লিজ একবার করেই দেখুন। আপনি কিন্তু আমাকেও গ্রিটিংস কার্ড পাঠাতে পারেন, বা স্পেশাল কোনো মেসেজ তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657122 তে। আপাতত সময় বলছে এখানে শেষ, আজকের মতো আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো কোম্পানি। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন বলতে।

টাপুর টুপুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, এই যে বৃষ্টির নানা রূপ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু পাল্টে পাল্টে যায়। আমরা যখনই এই যে নানা রকমের বৃষ্টি দেখি, আমাদের ইচ্ছেগুলোও কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। আর এই রকম বৃষ্টির দিনের নানা মুহূর্তের সেই মিষ্টি মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই রকমই নানা রকমের বৃষ্টির গল্প নিয়ে থাকব। আসলে বৃষ্টির দিনে এক একজনের ইচ্ছেগুলো কিন্তু এক এক রকমের হয়। কারো যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইচ্ছে করে, তো কারো ঝাল মুড়ি আর গরম গরম চা, কারো হয়তো কবিতার বই আর এক কাপ কফি, আবার কারো শুধুই আটা আর গান শোনা। এই বৃষ্টির দিনের গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন পড়ে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: বসবো জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো
1: এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম এক্স ইকুয়ালস টু প্রেম
2: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান।

আসলে খাই মেটানো যায়নি বলে কন্যা বলিদান। শিব ঠাকুর পাত্র যারা একটু সদয় হন, কেন নেবেন দুহাত বেঁথে মেয়ে বেচার পণ।

বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি

বৃষ্টির দিনের মেনু বললেই কিন্তু বাঙালির মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর শুধু খিচুড়ি হলেই হবে না, তার সঙ্গে পাশে চাই পদ্মার ইলিশ, সেই ইলিশ মাছ ভাজা। ব্যাস, আর কি চাই? বাঙালির সেই যে প্রিয় খাদ্য তালিকার এই যে খাবার, সেটা মনে পড়লেই কিন্তু জিভে জল এসে যায়। আর সেই বৃষ্টির দিনের সুস্বাদু পদ খিচুড়ির কথা অবশ্যই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই মনে পড়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে বৃষ্টির দিনের নানা মুহূর্ত নিয়ে কথা বলছি। আসলে আমরা এই যে নানা রকমের বৃষ্টি দেখতে পাই, কখনো টাপুর টুপুর বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ইলশে গুঁড়ি, সেই যে বৃষ্টির দিনের যদি খাওয়া দাওয়ার কথা বলতে হয়, সেখানে তো খিচুড়ির কথা অবশ্যই বলতে হবে। আর শুধু খিচুড়িতেও মন ভরে না, তার সঙ্গে চাই ইলিশ মাছ ভাজা। আর সেটা যদি নাও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে পাঁপড় ভাজা কিংবা বেগুনি কিন্তু চাই চাই, আর ডিম ভাজা হলে কথাই নেই। এইরকম নানা রকমের যে খাবার বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে রয়েছে, তার মধ্যে খিচুড়ি অবশ্যই অন্যতম। আর একটা খাবারের কথাও কিন্তু বৃষ্টির দিনে ভীষণ মনে হয়, আর সেটা হলো মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা। ভাবুন তো, সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, তাহলে আপনি কি করবেন জানবো। আমাদের এই যে বৃষ্টির দিনে নানা রকমের মিষ্টি মিষ্টি গল্পের এই আড্ডা চলছে, সেই আড্ডা তো জারি থাকবেই। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাইরে রিমঝিম বৃষ্টি, জানালার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করা, আর সঙ্গে এক কাপ কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার পছন্দের সেই বৃষ্টির গান, সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টি মুহূর্ত। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে যখনই বৃষ্টি পড়ে, সেই সময় যদি বাইরে বেরোতে না হয়, ঘরের ভেতরে থাকা যায়, তাহলে কিন্তু নানা রকমভাবে সেই বৃষ্টির দিনকে উপভোগ করা যায়। কারণ ছুটির দিনে এইরকম বৃষ্টি, আর সেই সময় বাইরে বেরোনো যাচ্ছে না, আর তখন নিজের পছন্দের কোনো একটা শখ এইভাবে কিন্তু পূরণ করা যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটাকে নিজের মতো করে উপভোগ করা যায়। এমনই কিছু গান যেটা হয়তো শুনতে ভীষণ ভালো লাগে, একলা বসে সেই গান শোনা আর তার সঙ্গে এক কাপ কফি বা চা, সেই চা প্রেমী বা কফি প্রেমী যেই হন না কেন, সঙ্গে সেই এক কাপ গরম গরম চা বা কফি আর তার সঙ্গে সেই রিমঝিম ধারায় সেই বৃষ্টির সেই যে শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব একটা ছন্দ, একটা রিদম কিন্তু তৈরি হয়। সেই মুহূর্তের কথা মনে করে চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে কিন্তু ভারী মজা হয়। আর সেই রকম এক বৃষ্টির দিন সন্ধেবেলা বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সময় লাইটটাকে একটু ডিম করে দিয়ে সবাই মিলে যদি একসঙ্গে বসে একটা গা ছমছমে ভূতের গল্প শোনা হয়, তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হয়। আর সেই রকমই বৃষ্টির দিনে নানা গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের বৃষ্টির দিনের গল্প নিয়ে রয়েছি। আর সেখানেই যদি এমন একটা বৃষ্টির দিন যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে রয়েছি আমরা, আর সেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা পাত্রের মধ্যে অনেকটা মুড়ি মাখা হয়েছে, সঙ্গে গরম গরম চা রয়েছে, ব্যাস একটা বেশ একটা আড্ডার মেজাজ। সেখানে গানের লড়াই চলতে পারে, কিংবা সেখানে যদি কেউ খুব ভালো গল্প বলেন আর সে যদি বেশ সুন্দর করে একটা গা ছমছমে ভূতের গল্প বলেন আর সবাই মন দিয়ে সেই গল্প শুনছেন, বা সেই রকম একটা কোনো জায়গার গল্প যেটার মধ্যে রয়েছে একটা টান টান উত্তেজনা, সেই রকম একটা গল্প শোনা হচ্ছে, তাহলে কিন্তু সেই যে একটা বৃষ্টির দিনের সুন্দর সন্ধে, সুন্দর একটা মুহূর্ত, বেশ একদম যেটাকে বলে জমজমাট হয়ে যাবে। আর সেই রকম বৃষ্টির দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা মনে করতে করতেই চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরবো আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে সেই দিনটিকে উপভোগ করা যায়, কিন্তু যদি বাইরে বেরোতে হয় তাহলে তো একদম ভিজে, যাকে বলে কাক ভেজা হয়ে যেতে হয় যদি ছাতা না থাকে। কিন্তু যদি ভাবুন যে আপনি বাইরে বেরিয়েছেন, আপনার কাছে একটাই ছাতা আর সেই ছাতা শেয়ার করছেন আপনার কোনো পছন্দের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বেশ একটা যেটাকে বলে রোম্যান্টিক ব্যাপার রয়েছে। আর সেই রকম যদি বৃষ্টির দিনের কথা বলতেই হয় তাহলে একটা বৃষ্টির কথা না বললেই নয়, সেটা হলো ইলিশেঙ্গুড়ি। নামটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রোম্যান্টিকতা। এইরকম বৃষ্টির দিনে সত্যি নিজের পছন্দের কোনো গান বা পছন্দের কোনো কবিতার লাইন পুরো মুহূর্তটাকে একেবারে বদলে দিতে পারে। সেই রকম কোনো মুহূর্ত, সেই রকম কোনো বৃষ্টির দিনের কোনো মিষ্টি অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার ফোন নাম্বার +447503965712, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একটা কথা কিন্তু শুনেছি ছোটবেলা থেকে, সেটা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। তো এই কথার প্রকৃত অর্থ অনেকবার খুঁজেছি, অনেক অনুধাবন করেছি, আবার বুঝতেও পেরেছি, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে এই যে এই প্রবাদটির সামনের দিকটা অর্থাৎ বাপ কা বেটা, এটা কিন্তু কয়েকজনের ক্ষেত্রে পুরোপুরি খেটে গেছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কিছু পিতা পুত্র জুটির কথা, যাদের দেখলে সত্যি একটা কথাই মনে হয় যে সত্যি এদের জন্যই হয়তো লেখা হয়েছে বাপ কা বেটা। তো এরকমই কিছু যুগলের কথা, এরকমই কিছু পিতা পুত্রের জুটির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাপ কা বেটা এই প্রসঙ্গ উঠলেই কিন্তু প্রথমেই এক পরিবারের কথা আমার মনে পড়ে, সেই পরিবার যাকে নিয়ে আমাদের গোটা বাঙালি জাতির কিন্তু গর্বের শেষ নেই। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি কিছু জুটির কথা, পিতাপুত্রের জুটির কথা, যাদেরকে দেখে আমার মনে হয় সত্যি বাপ কা বেটা এই কথাটা এদেরকে নিয়েই তৈরি হয়েছিল। তো প্রথমেই যে পরিবারের কথা বলবো, সেই পরিবার বলতে গেলে আমাদের গোটা বাঙালি জাতির সঙ্গে জড়িত, বাঙালি জাতির অস্তিত্ব, মনন এবং তার আবেগের সঙ্গে জড়িত। কথা বলছি ঠাকুরবাড়ির কথা, ঠাকুরবাড়ির পরিবারের কথা। সেখানে একের পর এক প্রজন্ম যেন মশালটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গিয়েছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কত মনীষীর কথা বলবো বলুন তো। আর এদেরকে সত্যি দেখলে একটা কথাই মনে হয় যে এরা সত্যি এক একজন বাপ কা বেটা। তো রেডিও বাংলার ডট কমে এই বাপ কা বেটা, এই পিতাপুত্রের জুটি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিখ্যাত ঠাকুর পরিবারের মতন কিন্তু আরও এক পরিবার আছে আমাদের বাঙালির জাতির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে, তারা হচ্ছেন রায় পরিবার। আগে হ্যাঁ হ্যাঁ রায় পরিবার। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিতা পুত্রের জুটি নিয়ে, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো এ প্রসঙ্গে রায় পরিবারও কিন্তু সমধিকভাবে উজ্জ্বল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার পুত্র সুকুমার রায়, তার পুত্র সত্যজিৎ রায়, তার পুত্র সন্দীপ রায়, এরকম যোগ্য থেকে যোগ্যতর প্রজন্ম কটা পরিবার দেখেছে বলুন তো। আর এদের যে কোনো এক জুটিকে দেখলেই, অর্থাৎ যে কোনো এক পিতাপুত্রের জুটিকে দেখলেই মনে হয় যে সত্যি বাপ কা বেটা, কথাটা যেন এদের জন্যই তৈরি হয়েছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে এই পিতাপুত্রের জুটিকে নিয়ে আমাদের আজকের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: gagana.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তাঁরা দুজনেই সুরকার, দুজনেই বিশ্ব বরেণ্য সুরকার, কিন্তু তাদের স্টাইলটা কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। একজন ইস্টার্ন মিউজিকের ওপর বলতে গেলে নিজস্ব ছাপ রেখে ঘুরেছেন আজীবন, আরও একজন ওয়েস্টার্ন মিউজিককে কী করে ভারতীয় সঙ্গীতে ভারতীয় সিনেমার মধ্যে মিক্স করা যায় সেই এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আজীবন। দুইজনেই নিজের নিজের জায়গায় কিংবদন্তি। কথা বলছি এস ডি বর্মন, শচীন দেব বর্মন এবং তার সুপুত্র আর ডি বর্মন, রাহুল দেব বর্মনের। এই পিতাপুত্র জুটিকে দেখলে আমার কিন্তু একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই বাপ কা বেটা পিতা পুত্র জুটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও এক জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন আরও এক পিতাপুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। দুইজনেই বিখ্যাত গায়ক, একজন নিজের কণ্ঠসঙ্গীতের মাধ্যমে মাতিয়ে দিয়েছিলেন গোটা পৃথিবী তথা ভারতবর্ষকে, এবং আরও একজন যিনি পিতার পায়ের ছাপ ধরেই এগিয়ে চলেছেন আজীবন। কথা বলছি কিশোর কুমার এবং তার সুপুত্র অমিত কুমারের প্রসঙ্গে। এই দুই বিখ্যাত গায়ক তাদের কণ্ঠশিল্পী, তাদের কণ্ঠের আবেদন নিয়ে মাতিয়ে দিয়েছেন জেনারেশনের পর জেনারেশন মানুষকে। তো আজকে অমিত কুমারের জন্মদিন, ওনার শুভ জন্মদিনের জন্য রইল রেডিও বাংলানট ডট কম পরিবারের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা। আর এই দুই জুটিকে, অর্থাৎ এই পিতাপুত্র জুটিকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কিছু পিতা পুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো কেমন লাগলো বলুন তো এই জুটির কথাগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি আছি, আর আমার সঙ্গে রয়েছে এক ছুরি গল্প এবং অনেক অনেক গান। আর যে গানগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য হবে, আর ঠিক সেই রকমই আজকের আড্ডায় রয়েছে কিছু আমাদের কথা, মানে আমরা যারা বাড়িতে বসে থাকি অবসর টাইমে আমাদের নিজের পছন্দের জিনিসগুলো বানাই নিজের হাতে, টুকিটাকি হাতের কাজ করি, তাদের কথা। তাহলে চলুন আজকের আড্ডায় হস্তশিল্প নিয়ে কিছু কথা বলা যায়।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যারা বাংলা থেকে আছে বা বাংলাকে ভালোবাসে তারা কিন্তু হাতের কাজ বা হাতের শিল্পকে খুব সম্মান করে এবং মর্যাদা দেয়। তার একটাই কারণ যে বাংলা থেকে প্রচুর কুটির শিল্প গড়ে উঠেছে বা অনেক শিল্পীরা এই কুটির শিল্পের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে এবং তারা সম্মানিত হয়েছে, মর্যাদা পেয়েছে এবং তার সাথে সাথে বিশ্বের দরবারে কিন্তু তারা পরিচিতি পেয়েছে। ঠিক সেই রকমই হস্তশিল্পের কথাই কিন্তু আজকের আড্ডায় হচ্ছে এবং সেই হস্তশিল্প যে কোনো রকম হস্তশিল্প হতে পারে। যদি আপনি সেলাই করতে ভালোবাসেন, সুন্দর করে সেলাই করতে পারেন, সেটাও যেমন হস্তশিল্পের মধ্যে পড়ে। আপনি ছোট ছোট মাটির পট বানাতে পারছেন, সেটাও হস্তশিল্প। আবার অনেক সময় নকশি কাঁথার যে ভালো ভালো ডিজাইন বা যারা যারা শাড়ি মেক করে তার উপর সূক্ষ্ম সূক্ষ্ম নকশা করে, সেটাও হস্তশিল্প। ইভেন কি যদি আপনি মেদিনীপুর সাইডে যান, বাংলার মেদিনীপুর যে জেলাটা, সেখানে যে সুন্দর নকশা বড়ি হয় বা গয়না বুড়ি বলা হয়, যে নিখুঁত কাজের বা নিখুঁত যে প্যাঁচটা দিতে হয়, সেটাও কিন্তু হস্তশিল্পের মধ্যেই পড়ে। তো হস্তশিল্প কিন্তু খুব ছোট একটা জায়গা না, যেটার অনেকটা মানে তার পরিসরটা অনেকটা বড়। তার সেটা নিয়েই আজকে আড্ডা।

আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি এবং তার সাথে সাথে আমরা শপিং করতেও ভালোবাসি। আর যদি কেউ হাতের কাজকে ভালোবাসেন বা হস্তশিল্পের টুকিটাকি সব জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, তাহলে তাদের কাছে বলা যেতে পারে একটা যে মেলা হয় না, ছোটবেলায় এরকম মেলা কিন্তু আমরা অনেকবারই গেছি, যেখানে প্রত্যেকটা জেলা থেকেই তাদের যে বেস্ট শিল্প বা যেটা হচ্ছে পরিচিতি হস্তশিল্প সেখানকার জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন শিল্পীরা, এবং সেখানে গিয়ে আপনি আপনার নিজের মতো করে জিনিসপত্র দেখতে পারেন, তার সাথে সাথে কিনতেও পারেন। ঠিক যেমন ধরুন আপনি রয়েছেন পশ্চিমবঙ্গে, কিন্তু সেখানে যদি মেলাটা হয় তাহলে কিন্তু পুরুলিয়ার সেই ছৌ নাচের যে মুখোশ সেটাও আপনি পাবেন, আবার বাঁকুড়ার টেরাকোটাও পাবেন, বালুচরি ধনিয়াখালি যে তাঁত শিল্প সেইটাও পাবেন। বুঝতে পারছেন তো যে একটা শিল্প আমাদেরকে কতটা ব্রড করে ফেলছে, বা বলা যেতে পারে যে নানান জায়গার যে শিল্প সেটা একসাথে মিলিত হচ্ছে, আমাদেরকে একত্র করছে।

বা হস্তশিল্পের যদি সম্ভার বলা যেতে পারে তাহলে অবশ্যই সেটা বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার আনাচে কানাচে যেখানেই যাবেন না কেন, তাদের একটা নিজস্ব সিগনেচার স্টাইলের শিল্প আছে। ওই যে বললাম, যদি আপনি পুরুলিয়া জেলায় যান তাহলে ছৌ নাচের যে মুখোশ সেটা দেখতে পাবেন, বাঁকুড়া জায়গায় গেলে হচ্ছে টেরাকোটা। আবার যদি আপনি একটু পাহাড়ের অঞ্চলে যান, অর্থাৎ দার্জিলিং এর, সেখানে কিন্তু উলের তৈরি বা পশমের যেসব জিনিসপত্র সেটা আপনি পাবেন, এবং ওই যে মেদিনীপুরের দিকে গেলে আপনি আচার, নকশাবুড়ি এইসব পাবেন, মুর্শিদাবাদের সিল্ক পাবেন। নানান জায়গায় নানান রকম জিনিসপত্র আছে, এবং কুটির শিল্প এবং হস্তশিল্প যেটাই হোক না কেন, আমাদের বাংলা মানে ভরে ভরে শিল্পীদেরকে নিয়েছে। কারণ এখানে শিল্পীদের যতটা মর্যাদা দেওয়া হয়, আর শিল্পীরা এতটাই নিখুঁত করে তাদের ভালোবাসা দিয়ে, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিল্পটাকে তু ফুটিয়ে তোলে, সেটাই দেখতে গেলে আপনাকে দেখতে হবে। যে হস্তশিল্পের যে যেখানে মেলা বসে, যেখানে সব জায়গার জিনিসপত্র একসাথে নিয়ে

শপিং করতে ভালোবাসেন, যদি আপনিও ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন। আমার এখনো মনে আছে কলকাতায় একটা সময় হয়, বিশেষ করে ওই শীতকালের সময়টা বিভিন্ন জায়গায় মেলা বসে, যেটা বলছিলাম, এবং সেখানে গেলে আপনি দেখবেন যে কখনো শিল্পীরা রাস্তার ধারে বসে চা খেতে খেতে সুন্দর নিখুঁত তুলির টানে পটচিত্র বানাচ্ছে, কখনো সেটা গ্লাসের ওপর, বা কখনো সেটা থালার ওপর, কখনো সেটা প্লেটের ওপর, আবার কখনো তারা একটা বড় শাড়িতে হালকা কিছু সরু সরু সুতো নিয়ে নকশি কাঁথার ওই নকশা বানাচ্ছে, আবার কেউ আচার বিক্রি করছে, কেউ টেরাকোটার জিনিস বিক্রি করছে, কেউ বা কানের বিক্রি করছে, গলার হার বিক্রি করছে মাটির। মানে এই যে শিল্পকলা, সেটা কতটা নিখুঁত আর কতটা ভালোবাসা দিয়ে তৈরি, না হলে এইরকম ফল পাওয়া যায় না, সেটা আপনাকে চাক্ষুষ দর্শন করতে হবে। আজকে ছিল কুটির শিল্প নিয়ে আড্ডা, অর্থাৎ হস্তশিল্প নিয়ে আড্ডা, হাতের কাজ নিয়ে আড্ডা, হাতের শিল্প নিয়ে আড্ডা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাদেরকে। www.radiobangali.com

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। কিন্তু আজ আমাদের মধুর সম্পর্কের দিন। হ্যাঁ, মানে জন্মের পর নবজাতকের মুখে মধু দেওয়ার রীতি সেই প্রাচীনকাল থেকে মনে করা হয়। মুখে মধু দিলে নাকি শিশু মধুর ভাষী হয়, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে বলা যায় যে মধুর মধ্যে এমন কিছু গুণ আছে যা মানব দেহের পক্ষে অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, মধু এত বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর যে নবজাতক শিশুর মুখেও দেওয়া যেতে পারে। তাই এটা বলাই যায় মধুর গুণ কিন্তু সর্বজন বিদিত, তাই চিকিৎসা শাস্ত্রে মধু এক নতুন দিগন্ত শুরু করতে পারে। সেই কাজ ডক্টর প্রভাষ ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জি করে যাচ্ছেন, এবং আগ্রহী হলে আজকের দিনে চিকিৎসাক্ষেত্রে মধুকে কিন্তু যথাযথভাবে গুরুত্ব দিলে অদূর ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রই সমৃদ্ধ হবে, সে ব্যাপারে কিন্তু আমরা সবাই নিশ্চিত হব। এবং দেশের চিকিৎসার ব্যাপারে আগ্রহীর কথা আমি বারবার উল্লেখ করছি। আর এক্ষেত্রেই একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে একটা গ্রামীণ হাসপাতাল থেকে মধু ব্যবহার করে তারা এই কাজটা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন, তাদেরকে স্যালিউট। কারণ যে কোনো কাজে আমাদের এই যে লড়াই, এর নেপথ্যে যে একটা কঠিন যুদ্ধ থাকে সেটা প্রতি মুহূর্তে আমরা অনুভব করতে পারি। এবং একটা ভালো কাজের জন্য রেডিও বাংলাদেশ .com পক্ষ থেকে তাদের জন্য রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই এক ঘন্টার আসর মধুর সম্পর্ক নিয়ে। ঠিক কোথাও যাবেন না, উল্টে দেখুন পাল্টে গেছে, মানে আজকের এই আড্ডার একদম শেষ প্রান্তে যা বলার ছিল প্রথমে এসে বললাম, কেন জানতে পারবেন বাকি সময়টাতে। শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com সৌভিকের সঙ্গে কান মুসাফিরের আড্ডা। এখন ইয়াস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো মধুর আড্ডা শুনতে শুনতে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে, যে মধুর রংটা কীরকম হবে, আমরা চিনব কী করে যেটা অরিজিনাল বা ঠিকঠাক মধু? আসলে বাজারে নানা ধরনের মধু পাওয়া যায়, তবে এগুলোই সবই যে নির্ভরযোগ্য এমন কিন্তু নয়, কারণ কিছু ভালো দিক কিছু খারাপ দিক অবশ্যই থাকে, আর সেগুলো অবশ্যই দেখে চিনতে হবে। এই যেমন মধুর রং, মধুর যে রং তার পিছনে দুটি ব্যাপার আছে। মৌমাছির ফুল থেকে মধু সংগ্রহ করার সঙ্গে সঙ্গে পরাগরেণুও চলে আসে, আর আসে কি পলিফেনল, মানে মধুর রঙের পেছনে রয়েছে একটি পলিফেনল। দীর্ঘদিন ধরে মধুকে রেখে দিলে দেখা যায় মধুর এই রং খানিকটা গাঢ় হয়ে গিয়েছে। তো মধুর মধ্যে থাকা এই যে হাইড্রক্সি মিথাইল পারফিউমারাল কোয়ালিটি কন্ট্রোলের কাজটি করে। এখন কোনো কোনো কারণে এই রাসায়নিক পরিমাণ নির্ধারিত মাত্রায় বেশি হয়ে গেলে মধু কিন্তু টক্সিক হয়ে ওঠে, তখন কিন্তু মধু শরীরে লাগাতে গেলেও খাওয়া যাবে না। তো প্রি ম্যাচিওর মধুতে জল বেশি থাকে, মৌমাছি ডানা নাড়িয়ে নাড়িয়ে মধুর মধ্যে থাকা জলকে বাষ্পীভূত করে মধুকে ঘন করে তোলে, আর এই পরিস্থিতিতে পৌঁছানোর আগেই যদি মধু সংগ্রহ করে নেওয়া যায় তাহলে কিন্তু মধু পাতলা হবে এবং তাতে জল বেশি থাকবে। তাহলে এই যে টুকরো একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিন্তু মাথায় রাখবেন, তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন খুব সহজে কোনটা ঠিকঠাক আর কোনটা একটু অন্যরকম ব্যাপার আছে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকে মধুর সম্পর্ক নিয়ে। আমরা কথা বলছি যে মধু আমাদের খাওয়া যায় সেই মধু নিয়েই কথা চলছে। তো বাড়িতে ছোটোখাটো হঠাৎ যদি কোনো রকম বিপদ ঘটে থাকে, যেমন কাটা ছেঁড়া, বাড়ির ছোটোখাটো কাটা কিংবা সামান্য পোড়া জায়গায় যদি এই মধু ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিরাট উপকার পাওয়া যায়। আসলে এই সামান্য পোড়া থেকে বড় ধরনের ক্ষতের ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্ষতস্থানের মধু ঢেলে দিয়ে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এতে কিন্তু ক্ষতস্থানের ওপরে একটি পাতলা স্তর তৈরি করে মধু ব্যাকটেরিয়ার প্রবেশ বাধা সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়ার প্রবেশ পুরোপুরি বন্ধ করতে না পারলেও এতে অনেকখানি কাজ করে। আপনি কি জানেন রোগ প্রতিরোধকারী একটি ভূমিকা যে মধুর আছে? মধুতে থাকা ভিটামিন ও এনজাইম সহ পটাশিয়াম, সোডিয়াম, আয়রনের মতো নানা উপাদানের কোনো একটির বা একাধিকের সম্মিলিত গুণেই কিন্তু সেরে যায় বলে সকলের ধারণা, এবং এসব সত্ত্বেও আধুনিক চিকিৎসার মধুর সেরকম ব্যবহারের কথা শোনা যায় না। তো বিশেষ করে আয়ুর্বেদ বা কবিরাজি চিকিৎসায় মধু যেভাবে গুরুত্ব পেত, এখনও যদি সেভাবে তাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু অনেকেই উপকৃত হতেন। তবে একটা জিনিস মানতেই হবে যে আমরা জোর দিয়ে একথাই বলবো, ক্ষত নিরাময়ের ক্ষেত্রে বাজারে অধিকাংশ ওষুধ বা মলমের চেয়ে মধু কিন্তু অনেক বেশি নির্ভরশীল এবং নিরাপদ। এবং এই পুরো ব্যাপারটাই আপনি আপনার নিজস্ব ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন। আমাদের মধুর সম্পর্ক জারি থাকবে, মধুর সম্পর্ক আরও মধুর হবে, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো মধুমিয়া আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, সঙ্গে আছি আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা। তো প্রথমেই জানতে ইচ্ছে করবে আপনাদের যে মধুর মধ্যে কী আছে। এক হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, দুই হচ্ছে উৎসেচক বা এনজাইম, তিন ভিটামিন, চার মিনারেল, পাঁচ পলিফেনল। আমাদের শরীরে রক্তের পিএইচ মাত্রা 7.20 থেকে 7.34, তার মানে প্রকৃতিতে রক্ত সামান্য ক্ষারীয়, অথচ আমাদের ত্বকের পিএইচ কিন্তু আম্লিক, কারণ এখানে থাকা ল্যাকটোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আবার মধুর পিএইচও কম, ফলে এরা আম্লিক। তার ফলে ক্ষতস্থানে একটি ইনার্জিস্টিক প্রক্রিয়া ঘটলে ক্ষতস্থানে জীবাণুগুলির মৃত্যু হয় এবং ক্ষতস্থান সেরে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কোনো ক্ষত সেরে ওঠার সময় ফাইব্রোসিস বা কোলেজেন হওয়াটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আশ্চর্যের বিষয় এটাই যে মধু প্রয়োগ করে কোনো ক্ষত সারিয়ে তোলার সময় ফাইব্রোসিস ঘটে না। স্বাভাবিক ত্বক কোলাজেন 1 ও কোলাজেন 3 একটি নির্দিষ্ট অনুপাত ও বিন্যাসে সজ্জিত থাকে, তাই ক্ষতস্থানের ত্বকে মাখানো মধু সেই অনুপাত ও বিন্যাসে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, এই ক্ষেত্রে ফাইব্রোসিস ঘটে না। এছাড়াও সমস্ত কোষ স্বাভাবিক ত্বকের কোলাজেন বিন্যাসের জন্য দায়ী, তাই মধু সেই কোষগুলিকে কার্যকর করে তোলে। তাহলে বুঝতেই পারছেন ত্বকের জন্য মধু কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আজকের এই স্পেশাল আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন আমাদের সঙ্গে মধুর সম্পর্ক, মানে মানুষের সঙ্গে মানুষের যেমন মধুর সম্পর্ক হয় ঠিক সেরকম মধুর সঙ্গে মানুষেরও একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর সেখানেই বুঝেই যাচ্ছে সেটাও কিন্তু মধুর সম্পর্ক। সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। তো ডক্টর প্রভাস ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জির একটি প্রতিবেদন থেকে আজকের এই গান মুসাফির স্পেশাল মধুর সম্পর্ক। তো আজকের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। এই শোষের পর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আজকের আড্ডা কেমন লাগলো। 4447505712। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের এই মধুর সম্পর্ক আপনাদের কেমন লাগলো। তো আজকের এই আড্ডা শেষ করব প্রথমেই বলেছিলাম অতীতের একটা পাতা দিয়ে। পুরনো ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখা যাবে বহু যুগ ধরেই মধুর ব্যবহার কিন্তু হয়ে আসছিল। তো বিভিন্ন ধর্মগ্রন্থ ও চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত গ্রন্থেও মধুর উল্লেখ আছে। গ্রিস, মেসোপটেমিয়া, ক্রাসিরিয়ার নানা রোগে মধু ব্যবহারের দৃষ্টান্ত খুঁজে পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন ক্ষতের চিকিৎসা সেখানেও মধুকে কাজে লাগানো হতো। এমনকি আরেকটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মিশর ও গ্রিস দেশে মানুষের মৃত্যুর পর শবদেহ সংরক্ষণে মধুর ব্যবহার ছিল এবং মিশর বিশারদ ওয়ালিসবাজের অনুমান দিগ্বিজয়ী আলেকজান্ডারের মৃত্যুর পর পচনের হাত থেকে রক্ষা করতে তার পার্থিব দেহকে মধুবর্তী শবাধারে রাখা হয়েছিল। ঠিক সেরকমভাবে ইহুদিদেরও শবদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মধু ব্যবহার করতে দেখা গিয়েছিল। তো আমরা অনেকেই এই ব্যাপারটা জানতাম না এবং আরেকটা এই প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ বলুন, স্নায়ুরোগ বলুন, লিভারের বিভিন্ন রকমের জটিল অসুখে কিন্তু মধু একটা বিরাট ভূমিকা পালন করে। তো প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ, স্নায়ুরোগ এবং লিভারের ক্ষেত্রে মধু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আয়ুর্বেদ তো বটেই, ইউনানি চিকিৎসাতেও কিন্তু মধুর একটা ব্যবহার আছে এবং এই ইউনানি শাস্ত্রে মধুকে আল খালিস বলা হয়। তো আজকের নেচারোপ্যাথিতেও কিন্তু মধু ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাদের আড্ডা আজ দেখতে দেখতে একদম সময়ের ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com। টাটা।

খেলাধুলা করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলা নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটি গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। ফিরছি গানের বিরতির পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়া ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের ওপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ, প্রথমত

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটা বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়মমাফিক প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবে, তাই জন্য ওই গোয়াজু লাইকটা আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনাব, মানে স্পোর্টসে তো আমি ঠ্যারুষ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনো। একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে দুদ্দি ফুদ্দি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে ছিল আমার পোস্ট বার্থডে পার্টি, মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম। সবাই দেখে তো ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্তপানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায় সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়োবেলার শীতকালটাও খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি আড্ডা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +44750396571২তে। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরবো আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই .com। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা গল্পের বইতে শেয়াল বা কুমিরের গল্প পড়েছি, যেখানে আমরা কুমিরের পিঠে কখনো বাঁদর কখনো বা শেয়ালকে চড়ে বসতে দেখেছি। কিন্তু ভাবুন তো, কুমিরের পিঠে মানুষ বসে আছে, কিংবা মানুষ আর কুমির একসঙ্গে একই জলে একসঙ্গে সাঁতার কাটছে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন, এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। একদম না, এটা কিন্তু বাস্তব। আর সেটা দেখতে হলে অবশ্যই যেতে হবে এমন এক দেশে, সেই দেশের এই মজার গল্প, এই কুমির কাহিনী শোনাবো আপনাকে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কুমির কাহিনীর কথা বলছি, আসলে এই যে গল্পটা যেটা এখন আমি আপনার শেয়ার করব, এটা দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে। আর সেখানে কেন কুমিরের সাথে মানুষের এই সখ্যতা জানবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

জলে কুমির, ডাঙায় বাঘ শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় দেখা দেয়। আসলে কুমির শুনলেই কিন্তু ভীষণ ভয় লাগে, কিন্তু এই কুমির যে কোনো ভয়ের বস্তু এটা মনেই করেন না সেই গ্রামের মানুষজন। আর সেই গ্রামের গল্প নিয়ে আমাদের আজকের কুমির কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কুমিরের সঙ্গে মানুষের এই যে বন্ধুত্বের গল্প করছি, আর সেটা দেখতে হলেই কিন্তু যেতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে। বুর্কিনা ফাসোয়ে মানুষের সঙ্গে কুমিরের এই যে একটা বন্ধুত্ব, সেই বিরল দৃশ্য চোখে পড়ে। বুর্কিনা ফাসোয় রয়েছে একটা গ্রাম যার নাম বাজুলে, আর সেটা রাজধানী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর সেখানে কুমিরের সঙ্গে মানুষের এক অদ্ভুত সখ্যতা। এখানে সেখানকার যে মানুষ, তারা কুমিরকে তাদের নিজেদের একেবারে কাছের যে একজন সেরকম মনে করেন, আর তারা ভাবতেই পারেন না যে কুমির তাদের কোনো ক্ষতি করতে পারে, কারণ কুমির তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। কুমিরের কিছু হলে সেখানকার মানুষজনের মনও কেঁদে ওঠে, এতটাই ভালোবাসেন তারা কুমিরদের। সেই কুমিরকে তাদের এই যে ভালোবাসা, তাদের যে এই যে বন্ধুত্ব, তার পেছনেও কিন্তু রয়েছে একটা কাহিনী, শেয়ার করব আপনার সঙ্গে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পিঠে চড়ে খেলে বেড়াচ্ছে গ্রামের বাচ্চারা। গ্রামের কোনো এক যুবক হয়তো কুমিরের পিঠে চড়ে বসে আছে, যেন ঘোড়ার পিঠে চড়ে বসে আছে এমন, কিংবা কেউ হয়তো কুমিরের সাথে একসঙ্গে সাঁতার কাটছে। এইরকম দৃশ্য সত্যি ভাবলে কিন্তু অবাক লাগে, কিন্তু এমন দৃশ্যই দেখা যায় সেই দেশে গেলে, আর সেই দেশের সেই গ্রাম, যার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পশ্চিম আফ্রিকার একটি দেশ বুর্কিনা ফাসো, আর সেখানেই রয়েছে একটি গ্রাম বাজুলে, আর সেখানকার মানুষজনের সঙ্গে কুমিরের এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক। তারা ভাবতেই পারেন না যে কুমির তাদের কোনো ক্ষতি করতে পারবে, এমনকি ওই কুমির যে কাউকে আক্রমণ করেছে গ্রামের কাউকে এমন খবরও কিন্তু কখনো পাওয়া যায়নি। কিন্তু এই যে কুমিরের সঙ্গে তাদের এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের পেছনে রয়েছে একটা গল্প। শোনা যায় যে পঞ্চদশ শতক থেকে কুমিরের সঙ্গে তাদের এই যে একটা সুন্দর সম্পর্ক সেটা তৈরি হতে থাকে। কথিত রয়েছে যে এক সময় খাবারের জল তারা পাচ্ছিল না, তারা খরার কবলে পড়ে গিয়েছিল সেখানকার গ্রামবাসীরা, যার জন্য তাদের ভীষণ একটা দুর্ভোগ পোহাতে হয়। সেই সময় নাকি সেখানকার গ্রামের মহিলাদের একটি গোপন পুকুরের সন্ধান দিয়েছিল কুমিররা। কুমিরদের দেখানো পথ ধরেই গ্রামের মহিলারা সেই পুকুরের সন্ধান পেয়েছিলেন, আর তারপর থেকেই তারা সেই খরার যন্ত্রণা থেকে রেহাই পেয়েছিলেন, এবং তারপর থেকে কুমিরদের প্রতি তাদের এই যে একটা শ্রদ্ধা এবং ভালোবাসা সেটা দেখা দেয়। এই যে কুমিরের সাথে তাদের এই বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক, সেটা নিয়ে যে গল্পগুলো সেগুলো শেয়ার করতে হবে আপনার সঙ্গে। তবে সবকিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: সাগর সঙ্গম, সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত।
1: গ্রাম বাংলায় আমরা সাধারণত হাঁস, মুরগি, গরু, ছাগল ঘুরে বেড়াতে দেখি, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে কুমির ঘুরে বেড়াচ্ছে, এমন অবাক করা দৃশ্য যেটা ভাবলেই কিন্তু ভীষণ অদ্ভুত লাগে। আর এমন যদি বিরল দৃশ্য চাক্ষুষ দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই যেতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে, আর সেখানকারই গ্রাম বাজুলে। আর সেখানে গেলেই এই মানুষের সঙ্গে কুমিরের এই অদ্ভুত সখ্যতা দেখা যায়, কারণ কুমির যে কোনো ক্ষতি করতে পারে সেটা তারা ভাবতেই পারেন না। তাদের সঙ্গে এমনই সম্পর্ক কুমিরের, আর এই যে সম্পর্ক সেটা যে এইরকম বন্ধুত্বপূর্ণ হয়েছে সেটা শুরু হয়েছে সেই পঞ্চদশ শতকে, কারণ সেই সময়ে তারা যেটা হয়েছিল সেই সময় যে কুমিরের জন্য তারা খরার কবল থেকে গ্রামবাসীরা রক্ষা পেয়েছিলেন, এবং তারপর থেকেই কুমিরকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর বিশেষ অনুষ্ঠানের তারা ব্যবস্থা করেন, যার নাম কুমলাকরে। সেখানে তারা কুমিরের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন, পাশাপাশি গ্রামে যাতে সবার মঙ্গল হয় কুমিরের কাছে সেই প্রার্থনাও তারা করেন। আর তাদের মতে এই যে কুমির, সেই কুমির কিন্তু তাদের কাছে সৌভাগ্যের প্রতীক, কুমির তাদের পূর্বপুরুষের আত্মা, এমনটাই মনে করেন সেখানকার গ্রামবাসীরা, তাই তারা কুমিরকে মাথায় তুলে রাখেন। এমন কুমিরকে নিয়ে কুমিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানুষের সত্যি কিন্তু বিরল। আর এই গল্প জারি থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কুমির কাহিনী নিয়ে। কুমির বললেই কিন্তু আমাদের ভয় লাগে, কিন্তু কুমিরের সঙ্গে মানুষের বন্ধুত্ব, কুমির আর মানুষ একসঙ্গে সাঁতার কাটছে, কুমিরের পিঠে চড়ে গ্রামের বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এমন বিরল দৃশ্য কিন্তু শুনলে সত্যি অবাক লাগে, মনে হয় এটা বোধহয় কোনো রূপকথার গল্প। কিন্তু এমন দৃশ্য অবশ্যই দেখা যায়, আর সেটা দেখা যায় পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে, আর সেখানকারই এক গ্রাম বাজুলে। সেখানে মানুষের সঙ্গে কুমিরের এক অদ্ভুত সখ্যতা, এমনকি তারা কুমিরদের এতই ভালোবাসেন যে সেখানকার গ্রামবাসীরা কোনো কুমিরের মৃত্যু হলে, একেবারে নিজের কারো মৃত্যু হলে যেমন কান্নাকাটি করেন, ঠিক তেমনই কান্নাকাটি করেন, আর তাদের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠানও করেন। এমনই এক অদ্ভুত সম্পর্ক সেই গ্রামবাসীদের সঙ্গে কুমিরের। এই গল্প শুনতে শুনতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

টিচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার

একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা কথা কিন্তু শুনেছি ছোটবেলা থেকে, সেটা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। তো এই কথার প্রকৃত অর্থ অনেকবার খুঁজেছি, অনেক অনুধাবন করেছি, আবার বুঝতেও পেরেছি, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে এই যে এই প্রবাদটির সামনের দিকটা অর্থাৎ বাপ কা বেটা, এটা কিন্তু কয়েকজনের ক্ষেত্রে পুরোপুরি খেটে গেছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কিছু পিতা পুত্র জুটির কথা, যাদের দেখলে সত্যি একটা কথাই মনে হয় যে সত্যি এদের জন্যই হয়তো লেখা হয়েছে বাপ কা বেটা। তো এরকমই কিছু যুগলের কথা, এরকমই কিছু পিতা পুত্রের জুটির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

বাপ কা বেটা এই প্রসঙ্গ উঠলেই কিন্তু প্রথমেই এক পরিবারের কথা আমার মনে পড়ে, সেই পরিবার যাকে নিয়ে আমাদের গোটা বাঙালি জাতির কিন্তু গর্বের শেষ নেই। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি কিছু জুটির কথা, পিতাপুত্রের জুটির কথা, যাদেরকে দেখে আমার মনে হয় সত্যি বাপ কা বেটা এই কথাটা এদেরকে নিয়েই তৈরি হয়েছিল। তো প্রথমেই যে পরিবারের কথা বলবো, সেই পরিবার বলতে গেলে আমাদের গোটা বাঙালি জাতির সঙ্গে জড়িত, বাঙালি জাতির অস্তিত্ব, মনন এবং তার আবেগের সঙ্গে জড়িত। কথা বলছি ঠাকুরবাড়ির কথা, ঠাকুরবাড়ির পরিবারের কথা। সেখানে একের পর এক প্রজন্ম যেন মশালটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গিয়েছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কত মনীষীর কথা বলবো বলুন তো। আর এদেরকে সত্যি দেখলে একটা কথাই মনে হয় যে এরা সত্যি এক একজন বাপ কা বেটা। তো রেডিও বাংলার ডট কমে এই বাপ কা বেটা, এই পিতাপুত্রের জুটি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিখ্যাত ঠাকুর পরিবারের মতন কিন্তু আরও এক পরিবার আছে আমাদের বাঙালির জাতির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে, তারা হচ্ছেন রায় পরিবার। আগে হ্যাঁ হ্যাঁ রায় পরিবার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিতা পুত্রের জুটি নিয়ে, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো এ প্রসঙ্গে রায় পরিবারও কিন্তু সমধিকভাবে উজ্জ্বল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার পুত্র সুকুমার রায়, তার পুত্র সত্যজিৎ রায়, তার পুত্র সন্দীপ রায়, এরকম যোগ্য থেকে যোগ্যতর প্রজন্ম কটা পরিবার দেখেছে বলুন তো। আর এদের যে কোনো এক জুটিকে দেখলেই, অর্থাৎ যে কোনো এক পিতাপুত্রের জুটিকে দেখলেই মনে হয় যে সত্যি বাপ কা বেটা কথাটা যেন এদের জন্যই তৈরি হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে এই পিতাপুত্রের জুটিকে নিয়ে আমাদের আজকের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: gagana.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: And then এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তাঁরা দুজনেই সুরকার, দুজনেই বিশ্ব বরেণ্য সুরকার, কিন্তু তাদের স্টাইলটা কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। একজন ইস্টার্ন মিউজিকের ওপর বলতে গেলে নিজস্ব ছাপ রেখে ঘুরেছেন আজীবন, আরও একজন ওয়েস্টার্ন মিউজিককে কী করে ভারতীয় সঙ্গীতে ভারতীয় সিনেমার মধ্যে মিক্স করা যায় সেই এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আজীবন। দুইজনেই নিজের নিজের জায়গায় কিংবদন্তি। কথা বলছি এস ডি বর্মন, শচীন দেব বর্মন এবং তার সুপুত্র আর ডি বর্মন, রাহুল দেব বর্মনের। এই পিতাপুত্র জুটিকে দেখলে আমার কিন্তু একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই বাপ কা বেটা পিতা পুত্র জুটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও এক জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন আরও এক পিতাপুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। দুইজনেই বিখ্যাত গায়ক, একজন নিজের কণ্ঠসঙ্গীতের মাধ্যমে মাতিয়ে দিয়েছিলেন গোটা পৃথিবী তথা ভারতবর্ষকে, এবং আরও একজন যিনি পিতার পায়ের ছাপ ধরেই এগিয়ে চলেছেন আজীবন। কথা বলছি কিশোর কুমার এবং তার সুপুত্র অমিত কুমারের প্রসঙ্গে। এই দুই বিখ্যাত গায়ক তাদের কণ্ঠশিল্পী, তাদের কণ্ঠের আবেদন নিয়ে মাতিয়ে দিয়েছেন জেনারেশনের পর জেনারেশন মানুষকে। তো আজকে অমিত কুমারের জন্মদিন, ওনার শুভ জন্মদিনের জন্য রইল রেডিও বাংলানট ডট কম পরিবারের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা। আর এই দুই জুটিকে, অর্থাৎ এই পিতাপুত্র জুটিকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কিছু পিতা পুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো কেমন লাগলো বলুন তো এই জুটির কথাগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি আছি, আর আমার সঙ্গে রয়েছে এক ছুরি গল্প এবং অনেক অনেক গান। আর যে গানগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য হবে, আর ঠিক সেই রকমই আজকের আড্ডায় রয়েছে কিছু আমাদের কথা। মানে আমরা যারা বাড়িতে বসে থাকি অবসর টাইমে, আমাদের নিজের পছন্দের জিনিসগুলো বানাই নিজের হাতে, টুকিটাকি হাতের কাজ করি, তাদের কথা। তাহলে চলুন আজকের আড্ডায় হস্তশিল্প নিয়ে কিছু কথা বলা যায়।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যারা বাংলা থেকে আছে বা বাংলাকে ভালোবাসে তারা কিন্তু হাতের কাজ বা হাতের শিল্পকে খুব সম্মান করে এবং মর্যাদা দেয়। তার একটাই কারণ যে বাংলা থেকে প্রচুর কুটির শিল্প গড়ে উঠেছে বা অনেক শিল্পীরা এই কুটির শিল্পের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে এবং তারা সম্মানিত হয়েছে, মর্যাদা পেয়েছে এবং তার সাথে সাথে বিশ্বের দরবারে কিন্তু তারা পরিচিতি পেয়েছে। ঠিক সেই রকমই হস্তশিল্পের কথা কিন্তু আজকের আড্ডায় হচ্ছে এবং সেই হস্তশিল্প যে কোনো রকম হস্তশিল্প হতে পারে। যদি আপনি সেলাই করতে ভালোবাসেন, সুন্দর করে সেলাই করতে পারেন, সেটাও যেমন হস্তশিল্পের মধ্যে পড়ে। আপনি ছোট ছোট মাটির পট বানাতে পারছেন, সেটাও হস্তশিল্প। আবার অনেক সময় নকশি কাঁথার যে ভালো ভালো ডিজাইন বা যারা যারা শাড়ি মেক করে তার উপর সূক্ষ্ম সূক্ষ্ম নকশা করে, সেটাও হস্তশিল্প। ইভেন কি যদি আপনি মেদিনীপুর সাইডে যান, বাংলার মেদিনীপুর যে জেলাটা, সেখানে যে সুন্দর নকশা বড়ি হয় বা গয়না বুড়ি বলা হয়, যে নিখুঁত কাজের বা নিখুঁত যে প্যাঁচটা দিতে হয়, সেটাও কিন্তু হস্তশিল্পের মধ্যেই পড়ে। তো হস্তশিল্প কিন্তু খুব ছোট একটা জায়গা না, যেটার অনেকটা মানে তার পরিসরটা অনেকটা বড়। তা সেটা নিয়েই আজকে।

আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি এবং তার সাথে সাথে আমরা শপিং করতেও ভালোবাসি। আর যদি কেউ হাতের কাজকে ভালোবাসেন বা হস্তশিল্পের টুকিটাকি সব জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, তাহলে তাদের কাছে বলা যেতে পারে একটা যে মেলা হয় না, ছোটবেলায় এরকম মেলা কিন্তু আমরা অনেকবারই গেছি, যেখানে প্রত্যেকটা জেলা থেকেই তাদের যে বেস্ট শিল্প বা যেটা হচ্ছে পরিচিতি হস্তশিল্প সেখানকার জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন শিল্পীরা, এবং সেখানে গিয়ে আপনি আপনার নিজের মতো করে জিনিসপত্র দেখতে পারেন, তার সাথে সাথে কিনতেও পারেন। ঠিক যেমন ধরুন আপনি রয়েছেন পশ্চিমবঙ্গে, কিন্তু সেখানে যদি ওই মেলাটা হয় তাহলে কিন্তু পুরুলিয়ার সেই ছৌ নাচের যে মুখোশ সেটাও আপনি পাবেন, আবার বাঁকুড়ার টেরাকোটাও পাবেন, বালুচরি ধনিয়াখালি যে তাঁত শিল্প সেইটাও পাবেন। বুঝতে পারছেন তো যে একটা শিল্প আমাদেরকে কতটা ব্রড করে ফেলছে, বা বলা যেতে পারে যে নানান জায়গার যে শিল্প সেটা একসাথে মিলিত হচ্ছে, আমাদেরকে একত্র করছে।

বা হস্তশিল্পের যদি সম্ভার বলা যেতে পারে তাহলে অবশ্যই সেটা বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার আনাচে কানাচে যেখানেই যাবেন না কেন, তাদের একটা নিজস্ব সিগনেচার স্টাইলের শিল্প আছেন। ওই যে বললাম, যদি আপনি পুরুলিয়া জেলায় যান তাহলে ছৌ নাচের যে মুখোশ সেটা দেখতে পাবেন, বাঁকুড়া জায়গায় গেলে হচ্ছে টেরাকোটা। আবার যদি আপনি একটু পাহাড়ের অঞ্চলে যান অর্থাৎ দার্জিলিং এর, সেখানে কিন্তু উলের তৈরি বা পশমের যেসব জিনিসপত্র সেটা আপনি পাবেন, এবং ওই যে মেদিনীপুরের দিকে গেলে আপনি আচার, নকশাবুড়ি এইসব পাবেন, মুর্শিদাবাদের সিল্ক পাবেন, নানান জায়গায় নানান রকম জিনিসপত্র আছে। এবং কুটির শিল্প এবং হস্তশিল্প যেটাই হোক না কেন, আমাদের বাংলা মানে ভরে ভরে শিল্পীদেরকে নিয়েছে, কারণ এখানের শিল্পীদের যতটা মর্যাদা দেওয়া হয় আর শিল্পীরা এতটাই নিখুঁত করে তাদের ভালোবাসা দিয়ে, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিল্পটাকে তু ফুটিয়ে তোলে, সেটাই সেটাই দেখতে গেলে আপনাকে দেখতে হবে। যে হস্তশিল্পের যে যেখানে মেলা বসে, যেখানে সব জায়গার জিনিসপত্র একসাথে নিয়ে

শপিং করতে ভালোবাসেন, যদি আপনিও ভালোবাসেন তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন। আমার এখনো মনে আছে কলকাতায় একটা সময় হয়, বিশেষ করে ওই শীতকালের সময়টা বিভিন্ন জায়গায় মেলা বসে, যেটা বলছিলাম, এবং সেখানে গেলে আপনি দেখবেন যে কখনো শিল্পীরা রাস্তার ধারে বসে চা খেতে খেতে সুন্দর নিখুঁত তুলির টানে পটচিত্র বানাচ্ছে, কখনো সেটা গ্লাসের ওপর, বা কখনো সেটা থালার ওপর, কখনো সেটা প্লেটের ওপর, আবার কখনো তারা একটা বড় শাড়িতে হালকা কিছু সরু সরু সুতো নিয়ে নকশি কাঁথার ওই নকশা বানাচ্ছে, আবার কেউ আচার বিক্রি করছে, কেউ টেরাকোটার জিনিস বিক্রি করছে, কেউ বা কানের বিক্রি করছে, গলার হার বিক্রি করছে মাটির। মানে এই যে শিল্পকলা, সেটা কতটা নিখুঁত আর কতটা ভালোবাসা দিয়ে তৈরি, না হলে এইরকম ফল পাওয়া যায় না, সেটা আপনাকে চাক্ষুষ দর্শন করতে হবে। আজকে ছিল কুটির শিল্প নিয়ে আড্ডা, অর্থাৎ হস্তশিল্প নিয়ে আড্ডা, হাতের কাজ নিয়ে আড্ডা, হাতের শিল্প নিয়ে আড্ডা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাদেরকে। www.radiobangla.com

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com শুনছেন, সঙ্গে আছে আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা। কিন্তু আজ আমাদের মধুর সম্পর্কের দিন। হ্যাঁ, মানে জন্মের পর নবজাতকের মুখে মধু দেওয়ার রীতি সেই প্রাচীনকাল থেকে মনে করা হয়। মুখে মধু দিলে নাকি শিশু মধুর ভাষী হয়, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে বলা যায় যে মধুর মধ্যে এমন কিছু গুণ আছে যা মানব দেহের পক্ষে অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, মধু এত বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর যে নবজাতক শিশুর মুখেও দেওয়া যেতে পারে। তাই এটা বলাই যায় মধুর গুণ কিন্তু সর্বজন মিলিত, তাই চিকিৎসা শাস্ত্রে মধু এক নতুন দিগন্ত শুরু করতে পারে। সেই কাজ ডক্টর প্রভাষ ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জি করে যাচ্ছেন। এবং আগ্রহী হলে আজকের দিনে চিকিৎসা ক্ষেত্রে মধুকে কিন্তু যথাযথভাবে গুরুত্ব দিলে অদূর ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রই সমৃদ্ধ হবে, সে ব্যাপারে কিন্তু আমরা সবাই নিশ্চিত হব। এবং দেশের চিকিৎসার ব্যাপারে আগ্রহীর কথা আমি বারবার উল্লেখ করছি। আর এক্ষেত্রেই একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে একটা গ্রামীণ হাসপাতাল থেকে মধু ব্যবহার করে তারা এই কাজটা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন, তাদেরকে স্যালিউট। কারণ যে কোনো কাজে আমাদের এই যে লড়াই, এর নেপথ্যে যে একটা কঠিন যুদ্ধ থাকে সেটা প্রতি মুহূর্তে আমরা অনুভব করতে পারি। এবং একটা ভালো কাজের জন্য রেডিও বাংলাদেশ .com পক্ষ থেকে তাদের জন্য রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই এক ঘন্টার আসর মধুর সম্পর্ক নিয়ে। ঠিক কোথাও যাবেন না, উল্টে দেখুন পাল্টে গেছে, মানে আজকের এই আড্ডার একদম শেষ প্রান্তে যা বলার ছিল প্রথমে এসে বললাম, কেন জানতে পারবেন বাকি সময়টাতে। শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com এ সৌভিকের সঙ্গে কান মুসাফিরের আড্ডা। এখন ইয়াস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো মধুর আড্ডা শুনতে শুনতে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে, যে মধুর রংটা কীরকম হবে, আমরা চিনব কী করে যেটা অরিজিনাল বা ঠিকঠাক মধু? আসলে বাজারে নানা ধরনের মধু পাওয়া যায়, তবে এগুলোই সবই যে নির্ভরযোগ্য এমন কিন্তু নয়, কারণ কিছু ভালো দিক কিছু খারাপ দিক অবশ্যই থাকে, আর সেগুলো অবশ্যই দেখে চিনতে হবে। এই যেমন মধুর রং, মধুর যে রং তার পিছনে দুটি ব্যাপার আছে। মৌমাছির ফুল থেকে মধু সংগ্রহ করার সঙ্গে সঙ্গে পরাগ রেণু চলে আসে, আর আসে কি পলিফেনল, মানে মধুর রঙের পেছনে রয়েছে একটি পলিফেনল। দীর্ঘদিন ধরে মধুকে রেখে দিলে দেখা যায় মধুর এই রং খানিকটা গাঢ় হয়ে গিয়েছে। তো মধুর মধ্যে থাকা এই যে হাইড্রক্সি মিথাইল পারফিউমারাল কোয়ালিটি কন্ট্রোলের কাজটি করে। এখন কোনো কোনো কারণে এই রাসায়নিক পরিমাণ নির্ধারিত মাত্রায় বেশি হয়ে গেলে মধু কিন্তু টক্সিক হয়ে ওঠে, তখন কিন্তু মধু শরীরে লাগাতে গেলেও খাওয়া যাবে না। তো প্রি ম্যাচিওর মধুতে জল বেশি থাকে, মৌমাছি ডানা নাড়িয়ে নাড়িয়ে মধুর মধ্যে থাকা জলকে বাষ্পীভূত করে মধুকে ঘন করে তোলে, আর এই পরিস্থিতিতে পৌঁছানোর আগেই যদি মধু সংগ্রহ করে নেওয়া যায় তাহলে কিন্তু মধু পাতলা হবে এবং তাতে জল বেশি থাকবে। তাহলে এই যে টুকরো একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কিন্তু মাথায় রাখবেন, তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন খুব সহজে কোনটা ঠিকঠাক আর কোনটা একটু অন্যরকম ব্যাপার আছে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকে মধুর সম্পর্ক নিয়ে। আমরা কথা বলছি যে মধু আমাদের খাওয়া যায় সেই মধু নিয়েই কথা চলছে। তো বাড়িতে ছোটোখাটো হঠাৎ যদি কোনো রকম বিপদ ঘটে থাকে, যেমন কাটা ছেঁড়া, বাড়ির ছোটোখাটো কাটা কিংবা সামান্য পোড়া জায়গায় যদি এই মধু ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিরাট উপকার পাওয়া যায়। আসলে এই সামান্য পোড়া থেকে বড় ধরনের ক্ষতের ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্ষতস্থানের মধু ঢেলে দিয়ে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এতে কিন্তু ক্ষতস্থানের উপরে একটি পাতলা স্তর তৈরি করে মধু ব্যাকটেরিয়ার প্রবেশ বাধা সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়ার প্রবেশ পুরোপুরি বন্ধ করতে না পারলেও এতে অনেকখানি কাজ করে। আপনি কি জানেন রোগ প্রতিরোধকারী একটি ভূমিকা যে মধুর আছে? মধুতে থাকা ভিটামিন ও এনজাইম সহ পটাশিয়াম, সোডিয়াম, আয়রনের মতো নানা উপাদানের কোনো একটির বা একাধিকের সম্মিলিত গুণেই কিন্তু সেরে যায় বলে সকলের ধারণা। এবং এসব সত্ত্বেও আধুনিক চিকিৎসার মধুর সেরকম ব্যবহারের কথা শোনা যায় না। তো বিশেষ করে আয়ুর্বেদ বা কবিরাজি চিকিৎসায় মধু যেভাবে গুরুত্ব পেত, এখনও যদি সেভাবে তাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু অনেকেই উপকৃত হতেন। তবে একটা জিনিস মানতেই হবে যে আমরা জোর দিয়ে একথাই বলবো, ক্ষত নিরাময়ের ক্ষেত্রে বাজারে অধিকাংশ ওষুধ বা মলমের চেয়ে মধু কিন্তু অনেক বেশি নির্ভরশীল এবং নিরাপদ। এবং এই পুরো ব্যাপারটাই আপনি আপনার নিজস্ব ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন। আমাদের মধুর সম্পর্ক জারি থাকবে, মধুর সম্পর্ক আরও মধুর হবে, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো মধুমিয়া আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো প্রথমেই জানতে ইচ্ছে করবে আপনাদের যে মধুর মধ্যে কী আছে। এক হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, দুই হচ্ছে উৎসেচক বা এনজাইম, তিন ভিটামিন, চার মিনারেল, পাঁচ পলিফেনল। আমাদের শরীরে রক্তের পিএইচ মাত্রা 7.20 থেকে 7.34, তার মানে প্রকৃতিতে রক্ত সামান্য ক্ষারীয়, অথচ আমাদের ত্বকের পিএইচ কিন্তু আম্লিক, কারণ এখানে থাকা ল্যাকটোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আবার মধুর পিএইচও কম, ফলে এরা আম্লিক। তার ফলে ক্ষতস্থানে একটি সিনার্জিস্টিক প্রক্রিয়া ঘটলে ক্ষতস্থানে জীবাণুগুলির মৃত্যু হয় এবং ক্ষতস্থান সেরে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কোনো ক্ষত সেরে ওঠার সময় ফাইব্রোসিস বা কোলেজেন হওয়াটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আশ্চর্যের বিষয় এটাই যে মধু প্রয়োগ করে কোনো ক্ষত সারিয়ে তোলার সময় ফাইব্রোসিস ঘটে না। স্বাভাবিক ত্বক কোলাজেন 1 ও কোলাজেন 3 একটি নির্দিষ্ট অনুপাত ও বিন্যাসে সজ্জিত থাকে, তাই ক্ষতস্থানের ত্বকে মাখানো মধু সেই অনুপাত ও বিন্যাসে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, এই ক্ষেত্রে ফাইব্রোসিস ঘটে না। এছাড়াও সমস্ত কোষ স্বাভাবিক ত্বকের কোলাজেন বিন্যাসের জন্য দায়ী, তাই মধু সেই কোষগুলিকে কার্যকর করে তোলে। তাহলে বুঝতেই পারছেন ত্বকের জন্য মধু কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আজকের এই স্পেশাল আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন আমাদের সঙ্গে মধুর সম্পর্ক, মানে মানুষের সঙ্গে মানুষের যেমন মধুর সম্পর্ক হয় ঠিক সেরকম মধুর সঙ্গে মানুষেরও একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, আর সেখানেই বুঝেই যাচ্ছে সেটাও কিন্তু মধুর সম্পর্ক। সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। তো ডক্টর প্রভাস ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জির একটি প্রতিবেদন থেকে আজকের এই গান মুসাফির স্পেশাল মধুর সম্পর্ক। তো আজকের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। এই শো শেষের পর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আজকের আড্ডা কেমন লাগলো। 4447503965712 তে আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের এই মধুর সম্পর্ক আপনাদের কেমন লাগলো। তো আজকের এই আড্ডা শেষ করব প্রথমেই বলেছিলাম অতীতের একটা পাতা দিয়ে। পুরনো ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখা যাবে বহু যুগ ধরেই মধুর ব্যবহার কিন্তু হয়ে আসছিল। তো বিভিন্ন ধর্মগ্রন্থ ও চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত গ্রন্থেও মধুর উল্লেখ আছে। গ্রিস, মেসোপটেমিয়া, ক্রাসিরিয়ার নানা রোগে মধু ব্যবহারের দৃষ্টান্ত খুঁজে পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন ক্ষতের চিকিৎসা সেখানেও মধুকে কাজে লাগানো হতো। এমনকি আরেকটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মিশর ও গ্রিস দেশে মানুষের মৃত্যুর পর শবদেহ সংরক্ষণে মধুর ব্যবহার ছিল এবং মিশর বিশারদ ওয়ালিস বাজের অনুমান দিগ্বিজয়ী আলেকজান্ডারের মৃত্যুর পর পচনের হাত থেকে রক্ষা করতে তার পার্থিব দেহকে মধুবর্তী শবাধারে রাখা হয়েছিল। ঠিক সেরকমভাবে ইহুদিদেরও শবদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মধু ব্যবহার করতে দেখা গিয়েছিল। তো আমরা অনেকেই এই ব্যাপারটা জানতাম না এবং আরেকটা এই প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ বলুন, স্নায়ুরোগ বলুন, লিভারের বিভিন্ন রকমের জটিল অসুখে কিন্তু মধু একটা বিরাট ভূমিকা পালন করে। তো প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ, স্নায়ুরোগ এবং লিভারের ক্ষেত্রে মধু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আয়ুর্বেদ তো বটেই, ইউনানি চিকিৎসাতেও কিন্তু মধুর একটা ব্যবহার আছে এবং এই ইউনানি শাস্ত্রে মধুকে আল খালিস বলা হয়। তো আজকের নেচারোপ্যাথিতেও কিন্তু মধু ব্যবহার করা হয়। আর আমাদের আড্ডা আজ দেখতে দেখতে একদম সময়ের ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

খেলাধুলো করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরো বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলো নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটি গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। ফিরছি গানের বিরতির পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের উপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সাগরে বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, কিশোর সম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটাই বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়ম মাফিক প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবেই, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটায় আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম এ। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনাব, মানে স্পোর্টসে তো আমি ঢ্যাড়স, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও। একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে দুদ্দি ফুদ্দি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে ছিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখে তো ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্তপানা এবং ঢ্যাড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি।

সময়টা ভীষণ তাড়াতাড়ি কেটে যায় সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়বেলার শীতকালটাও খুব তাড়াতাড়ি কেটে যায়। তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি আড্ডা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +44750396571২তে। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরবো আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা গল্পের বইতে শেয়াল বা কুমিরের গল্প পড়েছি, যেখানে আমরা কুমিরের পিঠে কখনো বাঁদর কখনো বা শেয়ালকে চড়ে বসতে দেখেছি। কিন্তু ভাবুন তো, কুমিরের পিঠে মানুষ বসে আছে, কিংবা মানুষ আর কুমির একসঙ্গে একই জলে একসঙ্গে সাঁতার কাটছে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন, এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। একদম না, এটা কিন্তু বাস্তব। আর সেটা দেখতে হলে অবশ্যই যেতে হবে এমন এক দেশে, সেই দেশের এই মজার গল্প, এই কুমির কাহিনী শোনাবো আপনাকে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কুমির কাহিনীর কথা বলছি, আসলে এই যে গল্পটা যেটা এখন আমি আপনার শেয়ার করব, এটা দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে। আর সেখানে কেন কুমিরের সাথে মানুষের এই সখ্যতা জানবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

জলে কুমির, ডাঙায় বাঘ শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় দেখা দেয়। আসলে কুমির শুনলেই কিন্তু ভীষণ ভয় লাগে, কিন্তু এই কুমির যে কোনো ভয়ের বস্তু এটা মনেই করেন না সেই গ্রামের মানুষজন। আর সেই গ্রামের গল্প নিয়েই আমাদের আজকের কুমির কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কুমিরের সঙ্গে মানুষের এই যে বন্ধুত্বের গল্প করছি, আর সেটা দেখতে হলেই কিন্তু যেতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে। বুর্কিনা ফাসোয়ে মানুষের সঙ্গে কুমিরের এই যে একটা বন্ধুত্ব, সেই বিরল দৃশ্য চোখ পড়ে। বুর্কিনা ফাসোয় রয়েছে একটা গ্রাম যার নাম বাজুলে, আর সেটা রাজধানী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর সেখানে কুমিরের সঙ্গে মানুষের এক অদ্ভুত সখ্যতা। এখানে সেখানকার যে মানুষ, তারা কুমিরকে তাদের নিজেদের একেবারে কাছের যে একজন সেরকম মনে করেন, আর তারা ভাবতেই পারেন না যে কুমির তাদের কোনো ক্ষতি করতে পারে, কারণ কুমির তাদের কাছে সৌভাগ্যের প্রতীক। কুমিরের কিছু হলে সেখানকার মানুষজনের মনও কেঁদে ওঠে, এতটাই ভালোবাসেন তারা কুমিরদের। সেই কুমিরকে তাদের এই যে ভালোবাসা, তাদের যে এই যে বন্ধুত্ব, তার পেছনেও কিন্তু রয়েছে একটা কাহিনী, শেয়ার করব আপনার সঙ্গে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

পিঠে চড়ে খেলে বেড়াচ্ছে গ্রামের বাচ্চারা। গ্রামের কোনো এক যুবক হয়তো কুমিরের পিঠে চড়ে বসে আছে, যেন ঘোড়ার পিঠে চড়ে বসে আছে এমন, কিংবা কেউ হয়তো কুমিরের সাথে একসঙ্গে সাঁতার কাটছে। এইরকম দৃশ্য সত্যি ভাবলে কিন্তু অবাক লাগে, কিন্তু এমন দৃশ্যই দেখা যায় সেই দেশে গেলে, আর সেই দেশের সেই গ্রাম, যার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পশ্চিম আফ্রিকার একটি দেশ বুর্কিনা ফাসো, আর সেখানেই রয়েছে একটি গ্রাম বাজুলে, আর সেখানকার মানুষজনের সঙ্গে কুমিরের এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক। তারা ভাবতেই পারেন না যে কুমির তাদের কোনো ক্ষতি করতে পারবে, এমনকি ওই কুমির যে কাউকে আক্রমণ করেছে গ্রামের কাউকে এমন খবরও কিন্তু কখনো পাওয়া যায়নি। কিন্তু এই যে কুমিরের সঙ্গে তাদের এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের পেছনে রয়েছে একটা গল্প। শোনা যায় যে পঞ্চদশ শতক থেকে কুমিরের সঙ্গে তাদের এই যে একটা সুন্দর সম্পর্ক সেটা তৈরি হতে থাকে। কথিত রয়েছে যে এক সময় খাবারের জল তারা পাচ্ছিল না, তারা খরার কবলে পড়ে গিয়েছিল সেখানকার গ্রামবাসীরা, যার জন্য তাদের ভীষণ একটা দুর্ভোগ পোহাতে হয়। সেই সময় নাকি সেখানকার গ্রামের মহিলাদের একটি গোপন পুকুরের সন্ধান দিয়েছিল কুমিররা। কুমিরদের দেখানো পথ ধরেই গ্রামের মহিলারা সেই পুকুরের সন্ধান পেয়েছিলেন, আর তারপর থেকেই তারা সেই খরার যন্ত্রণা থেকে রেহাই পেয়েছিলেন, এবং তারপর থেকে কুমিরদের প্রতি তাদের এই যে একটা শ্রদ্ধা এবং ভালোবাসা সেটা দেখা দেয়। এই যে কুমিরের সাথে তাদের এই বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক, সেটা নিয়ে যে গল্পগুলো সেগুলো শেয়ার করতে হবে আপনার সঙ্গে। তবে সবকিছুই থাকছে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: সাগর সঙ্গম, সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত।
1: গ্রাম বাংলায় আমরা সাধারণত হাঁস, মুরগি, গরু, ছাগল ঘুরে বেড়াতে দেখি, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে কুমির ঘুরে বেড়াচ্ছে, এমন অবাক করা দৃশ্য যেটা ভাবলেই কিন্তু ভীষণ অদ্ভুত লাগে। আর এমন যদি বিরল দৃশ্য চাক্ষুষ দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই যেতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে, আর সেখানকারই গ্রাম বাজুলে। আর সেখানে গেলেই এই মানুষের সঙ্গে কুমিরের এই অদ্ভুত সখ্যতা দেখা যায়, কারণ কুমির যে কোনো ক্ষতি করতে পারে সেটা তারা ভাবতেই পারেন না। তাদের সঙ্গে এমনই সম্পর্ক কুমিরের, আর এই যে সম্পর্ক সেটা যে এইরকম বন্ধুত্বপূর্ণ হয়েছে সেটা শুরু হয়েছে সেই পঞ্চদশ শতকে, কারণ সেই সময়ই তারা যেটা হয়েছিল সেই সময় যে কুমিরের জন্য তারা খরার কবল থেকে গ্রামবাসীরা রক্ষা পেয়েছিলেন, এবং তারপর থেকেই কুমিরকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর বিশেষ অনুষ্ঠানের তারা ব্যবস্থা করেন, যার নাম কুমলাকরে। সেখানে তারা কুমিরের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন, পাশাপাশি গ্রামে যাতে সবার মঙ্গল হয় কুমিরের কাছে সেই প্রার্থনাও তারা করেন। আর তাদের মতে এই যে কুমির, সেই কুমির কিন্তু তাদের কাছে সৌভাগ্যের প্রতীক, কুমির তাদের পূর্বপুরুষের আত্মা, এমনটাই মনে করেন সেখানকার গ্রামবাসীরা, তাই তারা কুমিরকে মাথায় তুলে রাখেন। এমন কুমিরকে নিয়ে কুমিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানুষের সত্যি কিন্তু বিরল। আর এই গল্প জারি থাকবে, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কুমির কাহিনী নিয়ে। কুমির বললেই কিন্তু আমাদের ভয় লাগে, কিন্তু কুমিরের সঙ্গে মানুষের বন্ধুত্ব, কুমির আর মানুষ একসঙ্গে সাঁতার কাটছে, কুমিরের পিঠে চড়ে গ্রামের বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এমন বিরল দৃশ্য কিন্তু শুনলে সত্যি অবাক লাগে, মনে হয় এটা বোধহয় কোনো রূপকথার গল্প। কিন্তু এমন দৃশ্য অবশ্যই দেখা যায়, আর সেটা দেখা যায় পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে, আর সেখানকারই এক গ্রাম বাজুলে। সেখানে মানুষের সঙ্গে কুমিরের এক অদ্ভুত সখ্যতা, এমনকি তারা কুমিরদের এতই ভালোবাসেন যে সেখানকার গ্রামবাসীরা

কোনো কুমিরের মৃত্যু হলে, একেবারে নিজের কারো মৃত্যু হলে যেমন কান্নাকাটি করেন, ঠিক তেমনই কান্নাকাটি করেন, আর তাদের মৃত্যুর পর শ্রদ্ধানুষ্ঠানও করেন। এমনই এক অদ্ভুত সম্পর্ক সেই গ্রামবাসীদের সঙ্গে কুমিরের। এই গল্প শুনতে শুনতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ ফলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা কথা কিন্তু শুনেছি ছোটবেলা থেকে, সেটা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। তো এই কথার প্রকৃত অর্থ অনেকবার খুঁজেছি, অনেক অনুধাবন করেছি, আবার বুঝতেও পেরেছি, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে এই যে এই প্রবাদটির সামনের দিকটা অর্থাৎ বাপ কা বেটা, এটা কিন্তু কয়েকজনের ক্ষেত্রে পুরোপুরি খেটে গেছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই কিছু পিতা পুত্র জুটির কথা, যাদের দেখলে সত্যি একটা কথাই মনে হয় যে সত্যি এদের জন্যই হয়তো লেখা হয়েছে বাপ কা বেটা। তো এরকমই কিছু যুগলের কথা, এরকমই কিছু পিতা পুত্রের জুটির কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাপ কা বেটা এই প্রসঙ্গ উঠলেই কিন্তু প্রথমেই এক পরিবারের কথা আমার মনে পড়ে, সেই পরিবার যাকে নিয়ে আমাদের গোটা বাঙালি জাতির কিন্তু গর্বের শেষ নেই। তো রেডিও বাংলানের ডটকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনাকে বলছি কিছু জুটির কথা, পিতাপুত্রের জুটির কথা, যাদেরকে দেখে আমার মনে হয় সত্যি বাপ কা বেটা এই কথাটা এদেরকে নিয়েই তৈরি হয়েছিল। তো প্রথমেই যে পরিবারের কথা বলবো, সেই পরিবার বলতে গেলে আমাদের গোটা বাঙালি জাতির সঙ্গে জড়িত, বাঙালি জাতির অস্তিত্ব, মনন এবং তার আবেগের সঙ্গে জড়িত। কথা বলছি ঠাকুরবাড়ির কথা, ঠাকুরবাড়ির পরিবারের কথা। সেখানে একের পর এক প্রজন্ম যেন মশালটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গিয়েছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কত মনীষীর কথা বলবো বলুন তো। আর এদেরকে সত্যি দেখলে একটা কথাই মনে হয় যে এরা সত্যি এক একজন বাপ কা বেটা। তো রেডিও বাংলানের ডটকমে এই বাপ কা বেটা, এই পিতাপুত্রের জুটি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

বিখ্যাত ঠাকুর পরিবারের মতন কিন্তু আরও এক পরিবার আছে আমাদের বাঙালির জাতির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে, তারা হচ্ছেন রায় পরিবার। আগে হ্যাঁ হ্যাঁ রায় পরিবার। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিতা পুত্রের জুটি নিয়ে, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো এ প্রসঙ্গে রায় পরিবারও কিন্তু সমধিকভাবে উজ্জ্বল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার পুত্র সুকুমার রায়, তার পুত্র সত্যজিৎ রায়, তার পুত্র সন্দীপ রায়, এরকম যোগ্য থেকে যোগ্যতর প্রজন্ম কটা পরিবার দেখেছে বলুন তো। আর এদের যে কোনো এক জুটিকে দেখলেই, অর্থাৎ যে কোনো এক পিতাপুত্রের জুটিকে দেখলেই মনে হয় যে সত্যি বাপ কা বেটা, কথাটা যেন এদের জন্যই তৈরি হয়েছিল। তো রেডিও বাংলানে ডট কমে এই পিতাপুত্রের জুটিকে নিয়ে আমাদের আজকের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: gagana.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তারা দুজনেই সুরকার, দুজনেই বিশ্ব বরেণ্য সুরকার, কিন্তু তাদের স্টাইলটা কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। একজন ইস্টার্ন মিউজিকের ওপর বলতে গেলে নিজস্ব ছাপ রেখে ঘুরেছেন আজীবন, আরও একজন ওয়েস্টার্ন মিউজিককে কী করে ভারতীয় সঙ্গীতে ভারতীয় সিনেমার মধ্যে মিক্স করা যায় সেই এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আজীবন। দুইজনেই নিজের নিজের জায়গায় কিংবদন্তি। কথা বলছি এস ডি বর্মন, শচীন দেব বর্মন এবং তার সুপুত্র আর ডি বর্মন, রাহুল দেব বর্মনের। এই পিতাপুত্র জুটিকে দেখলে আমার কিন্তু একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই বাপ কা বেটা পিতা পুত্র জুটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও এক জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন আরও এক পিতা পুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করব। দুইজনেই বিখ্যাত গায়ক, একজন নিজের কণ্ঠসঙ্গীতের মাধ্যমে মাতিয়ে দিয়েছিলেন গোটা পৃথিবী তথা ভারতবর্ষকে, এবং আরও একজন যিনি পিতার পায়ের ছাপ ধরেই এগিয়ে চলেছেন আজীবন। কথা বলছি কিশোর কুমার এবং তার সুপুত্র অমিত কুমারের প্রসঙ্গে। এই দুই বিখ্যাত গায়ক তাদের কণ্ঠশিল্পী, তাদের কণ্ঠের আবেদন নিয়ে মাতিয়ে দিয়েছেন জেনারেশনের পর জেনারেশন মানুষকে। তো আজকে অমিত কুমারের জন্মদিন, ওনার শুভ জন্মদিনের জন্য রইল রেডিও বাংলানট ডট কম পরিবারের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা। আর এই দুই জুটিকে, অর্থাৎ এই পিতাপুত্র জুটিকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কিছু পিতা পুত্রের জুটির কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, বাপ কা বেটা। তো কেমন লাগলো বলুন তো এই জুটির কথাগুলো শুনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডায় আমি আছি, আর আমার সঙ্গে রয়েছে এক ছুরি গল্প এবং অনেক অনেক গান। আর যে গানগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য হবে, আর ঠিক সেই রকমই আজকের আড্ডায় রয়েছে কিছু আমাদের কথা। মানে আমরা যারা বাড়িতে বসে থাকি, অবসর টাইমে আমাদের নিজের পছন্দের জিনিসগুলো বানাই নিজের হাতে, টুকিটাকি হাতের কাজ করি, তাদের কথা। তাহলে চলুন আজকের আড্ডায় হস্তশিল্প নিয়ে কিছু কথা বলা যাক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যারা বাংলা থেকে আছে বা বাংলাকে ভালোবাসে তারা কিন্তু হাতের কাজ বা হাতের শিল্পকে খুব সম্মান করে এবং মর্যাদা দেয়। তার একটাই কারণ যে বাংলা থেকে প্রচুর কুটির শিল্প গড়ে উঠেছে বা অনেক শিল্পীরা এই কুটির শিল্পের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে এবং তারা সম্মানিত হয়েছে, মর্যাদা পেয়েছে এবং তার সাথে সাথে বিশ্বের দরবারে কিন্তু তারা পরিচিতি পেয়েছে। ঠিক সেই রকমই হস্তশিল্পের কথাই কিন্তু আজকের আড্ডায় হচ্ছে এবং সেই হস্তশিল্প যে কোনো রকম হস্তশিল্প হতে পারে। যদি আপনি সেলাই করতে ভালোবাসেন, সুন্দর করে সেলাই করতে পারেন, সেটাও যেমন হস্তশিল্পের মধ্যে পড়ে। আপনি ছোট ছোট মাটির পট বানাতে পারছেন, সেটাও হস্তশিল্প। আবার অনেক সময় নকশি কাঁথার যে ভালো ভালো ডিজাইন বা যারা যারা শাড়ি মেক করে তার উপর সূক্ষ্ম সূক্ষ্ম নকশা করে সেটাও হস্তশিল্প। ইভেন কি যদি আপনি মেদিনীপুর সাইডে যান, বাংলার মেদিনীপুর যে জেলাটা, সেখানে যে সুন্দর নকশা বড়ি হয় বা গয়না বুড়ি বলা হয়, যে নিখুঁত কাজের বা নিখুঁত যে প্যাঁচটা দিতে হয়, সেটাও কিন্তু হস্তশিল্পের মধ্যেই পড়ে। তো হস্তশিল্প কিন্তু খুব ছোট একটা জায়গা না, যেটার অনেকটা মানে তার পরিসরটা অনেকটা বড়। তার সেটা নিয়েই আজকে।

আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি এবং তার সাথে সাথে আমরা শপিং করতেও ভালোবাসি। আর যদি কেউ হাতের কাজকে ভালোবাসেন বা হস্তশিল্পের টুকিটাকি সব জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, তাহলে তাদের কাছে বলা যেতে পারে একটা যে মেলা হয় না, ছোটবেলায় এরকম মেলা কিন্তু আমরা অনেকবারই গেছি, যেখানে প্রত্যেকটা জেলা থেকেই তাদের যে বেস্ট শিল্প বা যেটা হচ্ছে পরিচিতি হস্তশিল্প সেখানকার জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন শিল্পীরা, এবং সেখানে গিয়ে আপনি আপনার নিজের মতো করে জিনিসপত্র দেখতে পারেন, তার সাথে সাথে কিনতেও পারেন। ঠিক যেমন ধরুন আপনি রয়েছেন পশ্চিমবঙ্গে, কিন্তু সেখানে যদি মেলাটা হয় তাহলে কিন্তু পুরুলিয়ার সেই ছৌ নাচের যে মুখোশ সেটাও আপনি পাবেন, আবার বাঁকুড়ার টেরাকোটাও পাবেন, বালুচরি ধনিয়াখালি যে তাঁত শিল্প সেইটাও পাবেন। বুঝতে পারছেন তো যে একটা শিল্প আমাদেরকে কতটা ব্রড করে ফেলছে, বা বলা যেতে পারে যে নানান জায়গার যে শিল্প সেটা একসাথে মিলিত হচ্ছে, আমাদেরকে একত্র করছে।

হস্তশিল্পের যদি সম্ভার বলা যেতে পারে তাহলে অবশ্যই সেটা বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার আনাচে কানাচে যেখানেই যাবেন না কেন, তাদের একটা নিজস্ব সিগনেচার স্টাইলের শিল্প আছে। ওই যে বললাম, যদি আপনি পুরুলিয়া জেলায় যান তাহলে ছৌ নাচের যে মুখোশ সেটা দেখতে পাবেন, বাঁকুড়া জায়গায় গেলে হচ্ছে টেরাকোটা। আবার যদি আপনি একটু পাহাড়ের অঞ্চলে যান অর্থাৎ দার্জিলিং এর, সেখানে কিন্তু উলের তৈরি বা পশমের যেসব জিনিসপত্র সেটা আপনি পাবেন, এবং ওই যে মেদিনীপুরের দিকে গেলে আপনি আচার, নকশাবুড়ি এইসব পাবেন, মুর্শিদাবাদের সিল্ক পাবেন। নানান জায়গায় নানান রকম জিনিসপত্র আছে, এবং কুটির শিল্প এবং হস্তশিল্প যেটাই হোক না কেন আমাদের বাংলা মানে ভরে ভরে শিল্পীদেরকে নিয়েছে। কারণ এখানের শিল্পীদের যতটা মর্যাদা দেওয়া হয়, আর শিল্পীরা এতটাই নিখুঁত করে তাদের ভালোবাসা দিয়ে, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিল্পটাকে তু ফুটিয়ে তোলে, সেটাই সেটাই দেখতে গেলে আপনাকে দেখতে হবে। যে হস্তশিল্পের যে যেখানে মেলা বসে, যেখানে সব জায়গার জিনিসপত্র একসাথে নিয়ে

শপিং করতে ভালোবাসেন, যদি আপনিও ভালোবাসেন তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন। আমার এখনো মনে আছে কলকাতায় একটা সময় হয়, বিশেষ করে ওই শীতকালের সময়টা বিভিন্ন জায়গায় মেলা বসে, যেটা বলছিলাম, এবং সেখানে গেলে আপনি দেখবেন যে কখনো শিল্পীরা রাস্তার ধারে বসে চা খেতে খেতে সুন্দর নিখুঁত তুলির টানে পটচিত্র বানাচ্ছে, কখনো সেটা গ্লাসের ওপর, বা কখনো সেটা থালার ওপর, কখনো সেটা প্লেটের ওপর, আবার কখনো তারা একটা বড় শাড়িতে হালকা কিছু সরু সরু সুতো নিয়ে নকশি কাঁথার ওই নকশা বানাচ্ছে, আবার কেউ আচার বিক্রি করছে, কেউ টেরাকোটার জিনিস বিক্রি করছে, কেউ বা কানের বিক্রি করছে, গলার হার বিক্রি করছে মাটির। মানে এই যে শিল্পকলা, সেটা কতটা নিখুঁত আর কতটা ভালোবাসা দিয়ে তৈরি, না হলে এইরকম ফল পাওয়া যায় না, সেটা আপনাকে চাক্ষুষ দর্শন করতে হবে। আজকে ছিল কুটির শিল্প নিয়ে আড্ডা, অর্থাৎ হস্তশিল্প নিয়ে আড্ডা, হাতের কাজ নিয়ে আড্ডা, হাতের শিল্প নিয়ে আড্ডা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাদেরকে। www.radiobangladesh.com

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। কিন্তু আজ আমাদের মধুর সম্পর্কের দিন। হ্যাঁ, মানে জন্মের পর নবজাতকের মুখে মধু দেওয়ার রীতি সেই প্রাচীনকাল থেকে মনে করা হয়। মুখে মধু দিলে নাকি শিশু মধুর হাসি হয়, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে বলা যায় যে মধুর মধ্যে এমন কিছু গুণ আছে যা মানব দেহের পক্ষে অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, মধু এত বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর যে নবজাতক শিশুর মুখেও দেওয়া যেতে পারে। তাই এটা বলাই যায় মধুর গুণ কিন্তু সর্বজন মিলিত, তাই চিকিৎসা শাস্ত্রে মধু এক নতুন দিগন্ত শুরু করতে পারে। সেই কাজ ডক্টর প্রভাস ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জি করে যাচ্ছেন, এবং আগ্রহী হলে আজকের দিনে চিকিৎসাক্ষেত্রে মধুকে কিন্তু যথাযথভাবে গুরুত্ব দিলে অদূর ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রই সমৃদ্ধ হবে, সে ব্যাপারে কিন্তু আমরা সবাই নিশ্চিত হব। এবং দেশের চিকিৎসার ব্যাপারে আগ্রহীর কথা আমি বারবার উল্লেখ করছি, আর এক্ষেত্রেই একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে একটা গ্রামীণ হাসপাতাল থেকে মধু ব্যবহার করে তারা এই কাজটা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন, তাদেরকে স্যালিউট। কারণ যে কোনো কাজে আমাদের এই যে লড়াই, এর নেপথ্যে যে একটা কঠিন যুদ্ধ থাকে সেটা প্রতি মুহূর্তে আমরা অনুভব করতে পারি, এবং একটা ভালো কাজের জন্য রেডিও বাংলাদেশ .com এর পক্ষ থেকে তাদের জন্য রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই এক ঘন্টার আসর মধুর সম্পর্ক নিয়ে। ঠিক কোথাও যাবেন না, উল্টে দেখুন পাল্টে গেছে, মানে আজকের এই আড্ডার একদম শেষ প্রান্তে যা বলার ছিল প্রথমে এসে বললাম, কেন জানতে পারবেন বাকি সময়টাতে। শুনতে থাকুন রেডিও বাংলানে .com এ সৌভিকের সঙ্গে কান মুসাফিরের আড্ডা। এখন ইয়েস গান।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো মধুর আড্ডা শুনতে শুনতে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে, যে মধুর রংটা কিরকম হবে, আমরা চিনব কী করে যেটা অরিজিনাল বা ঠিকঠাক মধু? আসলে বাজারে নানা ধরনের মধু পাওয়া যায়, তবে এগুলোই সবই যে নির্ভরযোগ্য এমন কিন্তু নয়, কারণ কিছু ভালো দিক কিছু খারাপ দিক অবশ্যই থাকে, আর সেগুলো অবশ্যই দেখে চিনতে হবে। এই যেমন মধুর রং, মধুর যে রং তার পিছনে দুটি ব্যাপার আছে। মৌমাছির ফুল থেকে মধু সংগ্রহ করার সঙ্গে সঙ্গে পরাগ রেণুও চলে আসে, আর আসে কি পলিফেনল, মানে মধুর রঙের পেছনে রয়েছে একটি পলিফেনল। দীর্ঘদিন ধরে মধুকে রেখে দিলে দেখা যায় মধুর এই রং খানিকটা গাঢ় হয়ে গিয়েছে। তো মধুর মধ্যে থাকা এই যে হাইড্রক্সি মিথাইল পারফিউমারাল কোয়ালিটি কন্ট্রোলের কাজটি করে। এখন কোনো কোনো কারণে এই রাসায়নিক পরিমাণ নির্ধারিত মাত্রায় বেশি হয়ে গেলে মধু কিন্তু টক্সিক হয়ে ওঠে, তখন কিন্তু মধু শরীরে লাগাতে গেলেও খাওয়া যাবে না। তো প্রি ম্যাচিওর মধুতে জল বেশি থাকে। মৌমাছি ডানা নাড়িয়ে নাড়িয়ে মধুর মধ্যে থাকা জলকে বাষ্পীভূত করে মধুকে ঘন করে তোলে, আর এই পরিস্থিতিতে পৌঁছানোর আগেই যদি মধু সংগ্রহ করে নেওয়া যায় তাহলে কিন্তু মধু পাতলা হবে এবং তাতে জল বেশি থাকবে। তাহলে এই যে টুকরো একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কিন্তু মাথায় রাখবেন, তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন খুব সহজে কোনটা ঠিকঠাক আর কোনটা একটু অন্যরকম ব্যাপার আছে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকে মধুর সম্পর্ক নিয়ে। আমরা কথা বলছি যে মধু আমাদের খাওয়া যায় সেই মধু নিয়েই কথা চলছে। তো বাড়িতে ছোটোখাটো হঠাৎ যদি কোনো রকম বিপদ ঘটে থাকে, যেমন কাটা ছেঁড়া, বাড়ির ছোটোখাটো কাটা কিংবা সামান্য পোড়া জায়গায় যদি এই মধু ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিরাট উপকার পাওয়া যায়। আসলে এই সামান্য পোড়া থেকে বড় ধরনের ক্ষতের ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্ষতস্থানের মধু ঢেলে দিয়ে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এতে কিন্তু ক্ষতস্থানের ওপরে একটি পাতলা স্তর তৈরি করে মধু ব্যাকটেরিয়ার প্রবেশ বাধা সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়ার প্রবেশ পুরোপুরি বন্ধ করতে না পারলেও এতে অনেকখানি কাজ করে। আপনি কি জানেন রোগ প্রতিরোধকারী একটি ভূমিকা যে মধুর আছে? মধুতে থাকা ভিটামিন ও এনজাইম সহ পটাশিয়াম, সোডিয়াম, আয়রনের মতো নানা উপাদানের কোনো একটির বা একাধিকের সম্মিলিত গুণেই কিন্তু সেরে যায় বলে সকলের ধারণা, এবং এসব সত্ত্বেও আধুনিক চিকিৎসার মধুর সেরকম ব্যবহারের কথা শোনা যায় না। তো বিশেষ করে আয়ুর্বেদ বা কবিরাজি চিকিৎসায় মধু যেভাবে গুরুত্ব পেত, এখনও যদি সেভাবে তাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে কিন্তু অনেকেই উপকৃত হতেন। তবে একটা জিনিস মানতেই হবে যে আমরা জোর দিয়ে একথাই বলবো, ক্ষত নিরাময়ের ক্ষেত্রে বাজারে অধিকাংশ ওষুধ বা মলমের চেয়ে মধু কিন্তু অনেক বেশি নির্ভরশীল এবং নিরাপদ, এবং এই পুরো ব্যাপারটাই আপনি আপনার নিজস্ব ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন। আমাদের মধুর সম্পর্ক জারি থাকবে, মধুর সম্পর্ক আরও মধুর হবে, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

তো মধুমি আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডায়, সঙ্গে আছে আমি সবিয়ার সঙ্গে আছেন আপনারা। তো প্রথমেই জানতে ইচ্ছে করবে আপনাদের যে মধুর মধ্যে কী আছে। এক হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, দুই হচ্ছে উৎসেচক বা এনজাইম, তিন ভিটামিন, চার মিনারেল, পাঁচ পলিফেনল। আমাদের শরীরে রক্তের পিএইচ মাত্রা 7.20 থেকে 7.34, তার মানে প্রকৃতিতে রক্ত সামান্য ক্ষারীয়, অথচ আমাদের ত্বকের পিএইচ কিন্তু আম্লিক, কারণ এখানে থাকা ল্যাকটোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আবার মধুর পিএইচও কম, ফলে এরা আম্লিক। তার ফলে ক্ষতস্থানে একটি এনার্জিস্টিক প্রক্রিয়া ঘটলে ক্ষতস্থানে জীবাণুগুলির মৃত্যু হয় এবং ক্ষতস্থান সেরে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কোনো ক্ষত সেরে ওঠার সময় ফাইব্রোসিস বা কোলেজেন হওয়াটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আশ্চর্যের বিষয় এটাই যে মধু প্রয়োগ করে কোনো ক্ষত সারিয়ে তোলার সময় ফাইব্রোসিস ঘটে না। স্বাভাবিক ত্বক কোলাজেন 1 ও কোলাজেন 3 একটি নির্দিষ্ট অনুপাত ও বিন্যাসে সজ্জিত থাকে, তাই ক্ষতস্থানের ত্বকে মাখানো মধু সেই অনুপাত ও বিন্যাসে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, এই ক্ষেত্রে ফাইব্রোসিস ঘটে না। এছাড়াও সমস্ত কোষ স্বাভাবিক ত্বকের কোলাজেন বিন্যাসের জন্য দায়ী, তাই মধু সেই কোষগুলিকে কার্যকর করে তোলে। তাহলে বুঝতেই পারছেন ত্বকের জন্য মধু কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আজকের এই স্পেশাল আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন আমাদের সঙ্গে মধুর সম্পর্ক, মানে মানুষের সঙ্গে মানুষের যেমন মধুর সম্পর্ক হয় ঠিক সেরকম মধুর সঙ্গে মানুষেরও একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, আর সেখানেই বুঝেই যাচ্ছে সেটাও কিন্তু মধুর সম্পর্ক। সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা মধুর সম্পর্ক নিয়ে। তো ডক্টর প্রভাষ ব্যানার্জি এবং ডক্টর জ্যোতির্ময় চ্যাটার্জির একটি প্রতিবেদন থেকে আজকের এই গান মুসাফির স্পেশাল মধুর সম্পর্ক। তো আজকের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। এই শো শেষের পর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আজকের আড্ডা কেমন লাগলো। 4447503965712 আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের এই মধুর সম্পর্ক আপনাদের কেমন লাগলো। তো আজকের এই আড্ডা শেষ করব প্রথমেই বলেছিলাম অতীতের একটা পাতা দিয়ে। পুরনো ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখা যাবে বহু যুগ ধরেই মধুর ব্যবহার কিন্তু হয়ে আসছিল। তো বিভিন্ন ধর্মগ্রন্থ ও চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত গ্রন্থেও মধুর উল্লেখ আছে। গ্রিস, মেসোপটেমিয়া, ক্রাসিরিয়ার নানা রোগে মধু ব্যবহারের দৃষ্টান্ত খুঁজে পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন ক্ষতের চিকিৎসা সেখানেও মধুকে কাজে লাগানো হতো। এমনকি আরেকটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মিশর ও গ্রিস দেশে মানুষের মৃত্যুর পর শবদেহ সংরক্ষণে মধুর ব্যবহার ছিল এবং মিশর বিশারদ ওয়ালিস বাজের অনুমান দিগ্বিজয়ী আলেকজান্ডারের মৃত্যুর পর পচনের হাত থেকে রক্ষা করতে তার পার্থিব দেহকে মধুবর্তী শবাধারে রাখা হয়েছিল। ঠিক সেরকমভাবে ইহুদিদেরও শবদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মধু ব্যবহার করতে দেখা গিয়েছিল। তো আমরা অনেকেই এই ব্যাপারটা জানতাম না এবং আরেকটা এই প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ বলুন, স্নায়ুরোগ বলুন, লিভারের বিভিন্ন রকমের জটিল অসুখে কিন্তু মধু একটা বিরাট ভূমিকা পালন করে। তো প্রাচীন ভেষজ শাস্ত্রে হৃদরোগ, স্নায়ুরোগ এবং লিভারের ক্ষেত্রে মধু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আয়ুর্বেদ তো বটেই, ইউনানি চিকিৎসাতেও কিন্তু মধুর একটা ব্যবহার আছে এবং এই ইউনানি শাস্ত্রে মধুকে আল খালিস বলা হয়। তো আজকের নেচারোপ্যাথিতেও কিন্তু মধু ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাদের আড্ডা আজ দেখতে দেখতে একদম সময়ের ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com। টাটা।

একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে।

খেলাধুলা করতে আমরা কে না ভালোবাসি, আর যদি সেটা হয় উইন্টার স্পেশাল তাহলে তো আরও বেশি স্পেশাল হয়ে যায়। শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলতে ভীষণ মন চায়। ব্যাডমিন্টন নিয়ে প্রচুর গপ্প আছে এবং শীতের খেলাধুলা নিয়ে প্রচুর আড্ডা মারব। ততক্ষণ শুনে নিন পরপর তিনটে গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্যাডমিন্টন খেলার প্রচুর স্মৃতি আছে ছোটবেলায়। মানে যখন স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যেত, তখন আমি আর আমার এক পাশের বাড়ির বন্ধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলতাম। সেই আমার জীবনের প্রথম বন্ধু। আজও নিয়ম করে শীত আসে, ঠান্ডা পড়ে, শুধু নিয়ম করে ব্যাডমিন্টনটা খেলা হয় না। দুজনের কথা হয়, তবে আগের মতন নিয়ম মাফিক ব্যাডমিন্টনটা খেলা হয় না। আমাদের প্রচুর স্মৃতি আছে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। ফিরছি গানের বিরতির পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যেতে মনটা সত্যি নিরুদ্দেশ হয়ে যায়। ছোটবেলার শীতকালটা সত্যি অন্যরকম ছিল এবং খেলাধুলা ছিল বিস্তর। ব্রেকের ওপরে যেটা বলছিলাম যে ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে এক্সামটা শেষ হওয়ার পরে যখন আমরা দুই বন্ধু ব্যাডমিন্টন খেলতাম, সেই যে ব্যাডমিন্টনের যে ককটা সেটা যে কোথায় কোথায় গিয়ে পড়তো এবং যাদের বাড়ির কারোর ব্যালকানিতে, কারোর ছাদে, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়ির মধ্যে, আর এত জবাবদিহি করতে হতো সেই ককটা ফেরত আনার জন্য, মানে সেটা একটা বড় ইতিহাস, মানে এর থেকে মনে হয় জামিন পাওয়া ইজি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার খেলাধুলার এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা সবজির দারুণ মিল আছে, কি বলুন তো? ঢ্যাঁড়স। কারণ আমার খেলাধুলোর ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। এই শীতকালে যখন অ্যানুয়াল স্পোর্টস হতো, তখন কিন্তু আমি নামটা আগে ভাগে গিয়ে এনরোল করিয়ে আসতাম, কিন্তু সেটায় বিশেষ একটা লাভ হতো না। কারণ স্পোর্টসের দিন আমার মনে হতো এত জোরে দৌড়ে ফার্স্ট হয়ে কী হবে, কিংবা আমি তো মানুষ তাহলে আমি ক্যাঙ্গারু রেসে পার্টিসিপেট করে কী করব, কিংবা সুই ধাগা ছুঁচে সুতো পরিয়ে কোন মহান কাজটা আমি উদ্ধার করতে পারবো, এসব আমার মনে হতো। তবে হ্যাঁ, আমার সবথেকে বেশি প্রিয় ছিল গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজা, সেটা আমার জনারের, এবং সেখানে আমি অনেক কিছু সেজেছিলাম এবং সেটাই আমি নিয়ম মাফে প্রাইজ নিয়ে আসতাম। কারণ আমার মা স্পোর্টসে ভীষণ ভালো ছিলেন, মায়ের মুখটা তো উজ্জ্বল করতে হবেই, তাই জন্য ওই গো অ্যাজ ইউ লাইকটায় আমি পার্টিসিপেট করলে প্রাইজটা নিয়ে আসতাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও টকঝাল গল্প নিয়ে ব্রেকের উপর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে বলেছিলাম একটা টকঝাল গপ্প শোনাব, মানে স্পোর্টসে তো আমি ঠ্যারুষ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখনও। একবার আমি দৌড়াতে গিয়ে পুরো মুখ ফুক কেটে দুধি ফুদি ফাটিয়ে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যখন ফিরেছিলাম আমাকে দাদু আনতে এসেছিলেন। তো দাদু এবং স্কুলের টিচাররা যথারীতি আমাকে তখন ডক্টর দেখিয়ে ঠিকঠাক করেছিলেন, কিন্তু বাড়িতে ছিল আমার পোস্ট বার্থডে পার্টি। মানে ওই অবস্থা আমি বাড়িতে হাজির হয়েছিলাম, সবাই দেখে তো ভীষণ কান্নাকাটি, তখন আমার বয়সটাও ভীষণ কম। তো এই ধরনের দুরন্তপানা এবং ঢ্যাঁড়স যে আমি ছিলাম সেটারই প্রমাণ এই সমস্ত কার্যকারিতায় রয়েছে আর কি। ছোটোবেলাটা ভীষণ তাড়াতাড়ি কেটে যায় সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, তেমনই বড়োবেলার শীতকালটাও খুব তাড়াতাড়ি কেটে যায়, তেমন এই একটা ঘন্টাও তাড়াতাড়ি কেটে যায়। রোজ ভাবি আর একটু বেশি আড্ডা মারবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন +447503965712। আপাতত পরের গানটা আপনার জন্য, ফিরবো আগামীকাল নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা গল্পের বইতে শেয়াল বা কুমিরের গল্প পড়েছি, যেখানে আমরা কুমিরের পিঠে কখনো বাঁদর কখনো বা শেয়ালকে চড়ে বসতে দেখেছি। কিন্তু ভাবুন তো, কুমিরের পিঠে মানুষ বসে আছে, কিংবা মানুষ আর কুমির একসঙ্গে একই জলে একসঙ্গে সাঁতার কাটছে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন, এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। একদম না, এটা কিন্তু বাস্তব। আর সেটা দেখতে হলে অবশ্যই যেতে হবে এমন এক দেশে, সেই দেশের এই মজার গল্প, এই কুমির কাহিনী শোনাবো আপনাকে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কুমির কাহিনীর কথা বলছি, আসলে এই যে গল্পটা যেটা এখন আমি আপনার শেয়ার করব, এটা দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে। আর সেখানে কেন কুমিরের সাথে মানুষের এই সখ্যতা জানবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।